লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পরভাই ভরা মিনিট ভকে এপ চকসি রেডিও কার জোয়ারা দোয়ান ফান নীলি প্রিয়াঙ্গা তেরাংপি কার্ডম নাকা জিয়ারসি পিনি কে চেংসি এ ট্রান্সমিশন ইং পুপনিকল পিনি চিতি নিফাই ইং কয়রাইসি উর্মি আর্নি যা মেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেকা হার্টস ভাইরো ইসিরা তকবরা সিরকে লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আর মোবাইল অ্যাপ আলং পেন্তা আর জুলং ইচি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেয় বাং ভুয়া মেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি জেনালাল বাসুমতারি ডিউটি অফিসার শেয়ারদিহুন বিপি লাপেন মুনিত কাংথুম কারণে আসাইকে ক্লেম্পনা বাংকে সার্কলেং টিসুক

লাগে আকাশবাণী দীপু পিনিয়া ট্রান্সমিশন আজাই মেক আং ডেঙ্গলং পেন কপিপি আসন আমি কপার জুপনিক জিমা জেথান দাম মেক্সিনে পরফাই ট্রগ্রাম মিনিট গ্যাপর নাংলি তুম কাংডু কার্ডম আলুন আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ট্রগ্রাম মিনিট থংগ্যাব্রা ফর নাংলি তুম নীলি লামথে আজাই মেক আং ডেঙ্গলং পেন লামথে ইথে ইথিনি নাংলি তুম আর্জু ইকলংজি পরফাই ট্রগ্রাম মিনিট থংগ্যাব্রা সির গ্যাপর নাংলি তুম পিনিয়া সারলামথে আজাই মেক আং ডেঙ্গলং পেন সারলামথে আর্জু ইকলংজি পরফাই ট্রগ্রাম মিনিট প্লি গ্যাপর নাংলি তুম কার্বি লুনবারী মাজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট গ্যাপর নাংলি তুম পিনিয়া লামজের আজাই মেক আং ডেঙ্গলং পেন লামজের আর্জু ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট প্লি গ্যাপর নাংলি তুম লুন চেতো আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই নিয়ার গ্যাব্রা মিনিট থম গ্যাপর নাংলি তুম কার্বি লিরমিয়ালুন আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই সের গ্যাব্রা মিনিট ক্রে ফর নাংলি তুম হিন্দি লামার জানালুন আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই সের ক্যাব্রা মিনিট ফ্লি ক্যাব্রা ফর নাংলি তুম ইংলিশ আলুন আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ক্যাব্রা মিনিট ক্রে ফর নাংলি তুম লামজের আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলামজির আর্জু ইকলংজি পরফাই ক্যাব্রা মিনিট থং ক্যাবর নাংলি তুম কার্বি লুন বান আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ক্রে সিয়াপর নাংলি তুম নিং আর লো আলাম থে আজাই মেক আং ডেঙ্গলং পেন নিং আর লো আলাম থে নাংলি তুম আর্জু ইকলংজি আদুন্থু সো আর লো আসে আং টং আজাই মেক আং ডেঙ্গলং পেন চিহু চিপুত আর্জু ইকলংজি আর্নি ইতিলি পরফাই গেথমরা প্লি ক্যাব্রা ফর নাংলি তুম গুহাটি পেন কাপা চেতাক আসন আসন কার্বি আজাই মেক আর্জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট থং গ্যাবর নাংলি তুম ডিমাসা লিরমিয়ালুন আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট ফ্লি ক্যাব্রা ফর নাংলি তুম বড়ো লিরমিয়ালুন আজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ফর নাংলি তুম রংরোবা যায় মেক আং ডেঙ্গলং পেন চিহু চিপুত আর্জু ইকলংজি পরফাই ফরা মিনে থংক্যাপ্রাই সিয়াপর নাংলি তুম কার্বি লুনবারী মাজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ফরা মিনেট ফকেবাপর নাংলি তুম কেনাং সট আর্নি আজাই মেক আং ডেঙ্গলং পেন গগন ইংটি কেতক লাপেন হুনমিলি ক্রপি কেথান ইন্টারনে

লাপানা পর নাংলি তুম ধনসিং তেরাং কিলুনালুন মুনিত আচিথে পলুন আর্য ইকলং দাংল আদুন ধুয়ালুন আর্য ইকসেনা বিউটি কিলিংপি কিলুনালুন আলুনালামথে ও হেমফু মুক্রাং রাসিনজা ততাংতে আর্য ইকসেনাং লাবাংসালুন

কার্ডম নীলিমেন হুনমিলিটারন পি নীলি রং ভলুনি মিজুতেরনার রং আপ্রাংসি নীলি নাংচুথান জি লকে নীলি ক্লেমব মাসাই ন নীলি ক্লেমব লকে হোম বেকার নীলি কেক স্টি বনাই বম নীলি কেক বনাই চার্লি দুন চেং লকে নিপা কাথার পিয়ালং বকালিয়া 2022 আনিংকান সে চার্লি দুন লাপেন পেনেং আন 2024 আন কে 3 ইয়ার্স কমপ্লিট এল নীলি লাসন সি ক্লেমব মাং বম ল কে নীলি লং পেনা আন কাস্টমার ডো লাপেন নীলি লং রিপিট কাস্টমার ডো পিক লাপেন কাস্টমার তুম রিভিউ তামে সেন সাইডে ল্যাং নানাঙ্কো কে নন পুয়ান তা নীলি ক্লেমবম ল্যাং হোম বেকার সা জয় কে গালি আথে দা কলম কে

0: Lake Akashvani Dipu Jame kevang bom lake FM ban along pen megahertz pharoi sira tokbora sirke lapen Akashvani Dipu ajay meke do anta nanglitum news on air a mobile app along penta arjulong ikji nonanglitum pinia lamjir ajay mek angling along pen adamasara putha lamjir arj iklongpo lamjir along kachipate ji abang phuatum amen lake ধনীরাম রংহাং অমরদীপ রংপি সাবি সিং তেরং লাপেন রোহিত ইংহি কাপাচু নাবাং ফুয়ামেন লাকে প্রদীপ রংভার লাপেন আদুন কাপাচুন আবাং ফুয়ামেন লাকে স্যামসন ইংটি তোতাংতে আর্জু ইক সিনাং লাবাংসু আলামজির
1: লাকে আকাশবাণী দীপু পুথত ইংকুং হিনিয়াং দেং কার্বি আতুম আদামাসার কুবুসংসি কাপিনচং পিনথিপন আলামথে লাপুসন হেল আজোয়ার নিকে পাটাংডেট পেন আফি পোলোটাংতে লাকে আদামাসার মাতে আদাম কাংথুর আং দেংল লাসি লাবাং

0: amtang etlote a ong abang bongkrok arnam pudunpo bongkrok arnam kipuke lapuson hello
1: arnam de arjunon puthe arjunon pithe arjunon pomukrang arjunon pimukrang arjunon porasinja arjunon porasinja e nang sukara arnam nang sukara arnam nang boche arnam nang tung arnam kim arnam rak arnam ahemari ahemaklong yo pedapada pedabani adap ke me ani ke me adap ke chok ani surya lampuna pharo lampuna arbi alam kali ar elam kali pi mentaram puna pi muntaram puna mentaram tangte muntaram tangte jo mang ne me tum bang ne lok tum ne so tum ne jira tum boche ya tumo ing tung a tumo chukim a tumo choraga tumo ni surya don ni pharo don ing china don ar longa don pyothe ke rurete mindar ke rurete ইংচিন অদনকে ফুটন এ আর লং অদনকে ফ্লুটন এ শের হঞ্জেঙ্গে দাগন এ রূপহঞ্জাঙ্গে দাগন এ ফিজু আদন কে ফ্লুটন এ কার্লি আদনকে ফ্লুটন এ বাং নেমে আতুম বাং নে লক আতুম বাং নে সো আতুম বাং নে ইংজির আতুম তা যো ননকে কে সারা পর হুট কি ক্রিয়া পর হুট আমে গবে অন্য অবেশি চোকলেম ঠেক ঠেকে দো চোদাম ঠেক ঠেকে দোষি বাং আর নিশিয়া কো আর নিশিয়ার নি নিং পি বাং নাঙ্গা চিঙ্কি নিং সো বাং নাঙ্গা চিঙ্কি সি সিম বাং নাং খেবি দুন সাত বাং নাং খেবি দুন বাং সো আবং সো লসো বং চিন লসো বং ক্রক এ নেও সা তুম বাং নে সো তুম চেবা ডো পুসি চিং দন ডো পুসি ইরি সেলে বাং নাং কাচি রি কেং সেলে বাং নাং কাচি রি সি নে অং তুম তামে আনি হুয় তুম তামে অ ডুন জি চান ডুন জি অ ডুন তে চা ডুন তে চে কাসন ইং হিন আসন ন কাসন ফি নু আসন চান এ সি গে দু জি চান ফাং সি গে দু জি ফাং এ সি কে দুজি ফাং সেন সি কে দুজি তংটে নাং বং চিন আসো বং ক্রক আসো আপুন নং থান মেসেন আচাক নং থান মেথেন বুচে তামে ইংতুং তামে চুকিম তামে চোরাক তামে বুচে সি কি থির জি ইংতুং সি কি থির জি চুকিম সি থির নাং জি চোরাক কি থির নাং জি নাং পুথে আদাক নাং পিথে আদাক আবর লেপি দুন্তু আকান লেপি দুন্তু কেপ্লাং আবর টংতে কিফি আবর টংতে পুরু লেপুন্দু নন ফান্ডার লেপুন্দু নন বি কে থেবুন এ হাই কে থেবুন এ ওলং কম বে বে ওলং কম চে চে কুমেন আছে থে দে ফুলক আছে থে দে মজিং কি আছে থে দে মজিং কাং আছে থে দে সুকিলি আছে থে দে সুকি জগ আছে থে দে কেচানা বড়লে পিতু কেজার বড়লে পিতু কেচানা বটাং থে কেজার বটাং থে পে চে তাঙুন এ রি চে তাঙুন এ আর পং তেরয় নি আর পং তেরয় জাম রং ফু তৈ তৈ রং লিং তৈ তৈ তে মো নাং নং জুমে নাং জি নাং থাং জুমে নাং জি বোচে গে থির নাং জি ইং তুং গে থির নাং জি নাং বং চে না সু নাং বং সাং আসু পাংহুন বান না পারবে বান না পাংহুন বান লং লে পারবে বান লং লে মিজি বো চক জে বো লেপ থম নাং কে দুং নাং দে ক্রেং ফুন নাং তুর ক্রেং ফুন মেকরি থান লং লে মেকলাং থান লং লে নাং পুথে নাং পিথে নাং পি মুক্রাং নাং পো মুক্রাং নাং পি রা সিনজা নাং পো রা সিনজা এ লাং সু গে টক লং লে লাং মে গে টক লং লে বুচে গে থির নাং ইয়ে চং তুং থির নাং জি সি মে নাং পু পো মু নাং পু পো মেন চার জন মুন চার জন মেন গে পহেন লো মুন গে পহেন লো দে আরনাম অয় ফু গেঠে অয় ফি গেঠে অয় সুম গেঠে অয় সবাই গেঠে অয় মেন গেঠে অয় নে গেঠে অয় পুঠে আদাক অয় পিঠে আদাক অয় সুম আদাক অয় সবাই আদাক অয় মেন আদাক অয় নে আদাক লা আদাক নাং পি লা আহাক নাং পি লা তুর নাং পি লা আদাক নাং পি জাকংলে নাং পি হরাংলে নাং পি তিরপিলে নাং পি তিরপংলে নাং পি দে নন্দা দে নন্দা অয় পি মুক্রাং অয় পু মুক্রাং অয় লং মুক্রাং অয় হাং মুক্রাং অয় পি চাক্রাং অয় পো চাক্রাং পি চাক্রাং গেঠে পো চাক্রাং গেঠে পি চাক্রাং গাংতাং পো চাক্রাং গাংতাং অয় জ্বর মুক্রাং অয় বি মুক্রাং লা ডাক নাং পি লা হাক নাং পি লা জাকং নাং পি লা হরাং নাং পি দে নন্দা দে নন্দা অয় পেরা চেঞ্জা অয় পোরা চেঞ্জা অয় বেরা চেঞ্জা অয় চেরা চেঞ্জা অয় আহেমারি অয় আহেমাক্রং অয় বেরান্দি অয় চেরান্দি অয় বেরান্দি মে অয় চেরান্দি মে অয় বেরান্দি ক্লার অয় চেরান্দি কার অয় পেরা কুন্তা অয় পিদা কুন্তা বোচে নাং হেম্ফু চংতং নাং হেম্ফু রাংটিং নাং হেম্ফু মিটিং নাং হেম্ফু সিং বোচে নাং থানু নন চংতং নাং থানু নন জো নাং সু তুম ফান জো নাং সু তুম ফান দে আরনাম এ লাসি জো পেঠে গে রুরিতিক সিনিং গে রুরিতিক এ মু কার্বি আসু মু কারবাক আসু নাং সু কারাই আরনাম সু কারাই আরনাম কার্বি কেরাই আরনাম কারবাক আরনা কেরাই আরনাম সুরাই পামে সুরাই পামে

0: এঞ্চেলে থেলুয়া দুংমেনে দুংমেনাং কাংলে।
1: বংক্র কচে হাঙালুন তাং আলো পোলতে হেমপেন বারপন্প সিপুথত আদুন্ধু আং দেং কেচু ইতু মাদা মশা রহুত কপিয়া পশি আং দেং কেচু পু লাসলাম থে নিলি থিহেক পেন থান পনপ আদা মশার পাংরি পাং রং টাংডেত আর লো সো আফহান হেম কাছে ওয়ান আহুত আং দেং কেচু আর রন্দু হালাবাং সো আং দেং কেচু আহুত সি আং দেং আথেকার কেবার থেকার কেবার নাং কক আলাম থে পুথাক কেপ্লাং ইংথুম নাংজি কেপ্লাং ইংথুম থে পোলো তাংতে থেকার দাম দে জি পুসি সারসার আতুম থান লাবাং সো থেকার নাং কেপ্লাং লাপুসন হেল রং মুখরং আসপো লং মুখরং আফান হেমফু আংজির রাসিনজা পেন আদামাসার পাংরি পাংডন দামজি পুরা রং মুখরং আরং আজির সং ইসি ওয়ারলং ক্লেংসার পো পেন ওয়ারলেং ক্লেং দুন পো পুয়াতুম আফান হেমফু পেন মুখরং আহেম আদাক আতোয়ার সয় নাংজি পুরা পিন খাদলো লাসো আহকুম আতেং পেন লাতুম জিরসং ইসি চেপাং রুম চে থাকসি ওয়ারক্লেং ক্লেং দুন পো আতুম কে রং মুখরং আহেম পেন তোয়ার সয় পাং চেংলো সন্থত সি ওয়ারক্লং ক্লেং সার পো আসাং হু আবং কে হেমফু আহেম পেন সি তোয়ার কে সয় পাং চেংলো লাসন সি পুপু না থুতা উন আন তোয়ার কেপা সয় কেপা তাংজি আফান বর ইলো সেটা তোয়ার আজা কে দিং লেন আজক তোয়ার কেপা সয় তাং তেলাং সিতা আজোয়ারনি কাছে ফা আতেং নাংলে রকসি রং মুখরং আতুম হেমফু আহেম আদামাসার পাংরি পাংদন নাংবারলো জিরসং তোয়ার কে সয় আতুম আফান রং মুখরং থান কাংলো আজোয়ারনি কেফাত

0: tang ateng nang lerok ajok si bar nang koklo sita mo nang kachiru yahut ke towar ke soy pleng nang pu lapen hong thor ta kim nang ji pura pin khat te kanglo lasi kapin khat ateng pen latum ke klem chi ting khut ra towar ke soy patang lo lasi towar ke soy tang nang ji pura latum ke klem chi ting khut si petang sirak si piso pangri ta ke lang don ji puta aning ma tharin tilo lapu an ke klem kachi ting ta towara jak ding o jok petangun esi piso pangri abang ke lang dun long wang wedet lo hala pu piso pangri da matum hem phu a hem pen nang che voi thulo hem phu a piso kathi che abang ta rasinja phan pini rat pi ur pialong rasinja an chudun thek the det nang nak pura towar ke dam aning chir ponduk na pu mathasi hanbor anbor nang lo dun lo rasinja ta pe ki mi ri ki mi che talon pe mesi long mukrang along ahem nang chi dun lo rang mukrang ahem nang le ji dok dok hong thor an nang le si hem phu ahem pe nang ke lo dun ahan bor an bor chopo pulo la sona hu warleng kleng dun po atum rang mukrang afan chu ning ri dun lo richo a hukum pura ni tum to war ke soy pleng un nang ji pura cho che jun je klem ke dam chi ting khut lo non ni tum কাংচির কেলাং ইট কিঠিটা কে দোথুপো কে জাংডা কে দোথুপো আপট হালা আনবর হানবর নিতুম আফান নাং পিপা প্রাং নাং জি পুরা হাং দুন দেল রাং মুখরাং তা লাপু আন আলাম লোতাংতে হানবর আনবর পিদাম পাফ্রাং নন পুরা পিন খাটল লাপেন লাতুম আফান পাজির দাম পাফ্রাং দেল লাবাংসো আফি সি পাংরি আতুম পাংডন আতুম চোলো জুনল হালা বাংসো আংডেং কিচো আপ্রাং war klong kleng sar po pen war kleng kleng don po tu hanbor anbor hang dun det a po si non pin yar nian ta pang ri pang don a hut ang deng a thekar war nang kok lo la si to war ang deng a thekar puke non pu ta itum kar bia khelo nang man lo tang te non ki jut si ang deng mate bong krok pum pho ke pleng ang deng la ke piso riso kachi thon ang deng helo la si পেসো রিসো কুপি পচি কাছে থন্নাং ককমা আলাম থে লাপু হেল আদামসার পাংরি পাংড নাহুত আসু পি আফান বিহেক পেন কেপানং পি আপে আরি নাং চেলো দুনসি পাং এ নাং পারলাক এসি আহেম আরিত নাং চি দুনল লাসি আহেম আরিত নাং চেলে রক আফি পেসেলে রিসেলে লংসি পুঠত আপি আপো আহেম পেন নাং কাছেলো দুন আপে আরি কে কাছে থন দাম ধু আফানসি পেসো রিসো কাছে থন পুলো লাসিলা পেসো রিসো কাছে থন আনকে বংকরক পুম ফল লাসিলা পেসো রিসো কাছে থন আলং তামে কপুসনসি লামা সারা তুম কাছে পাদাম মাতে কাছে হুটমা লাবাং সোলাম থে তামে আর জু পনিক সিনা
1: ও নাং নেমে সারা তুম নে লক সারা তুম পিনিয়া নিলে পিনিয়া জলে অং কেংরি নিহু কেংরি আন কে সার কি ক্রিয়া পর নাংলি সো পেন নাংলি মুন পেন এ নাংলি সার পেন নাংলি লার পেন রিসো পেন এ জাং পেন আবং নাঙা চেলে থু আঠে নাঙা চে চেলে থুকে পিয়ালাম লোমা পিয়া কি লোমা আদাম চকটাং দেট আসার চকটাং দেট আফিলে অঙা কেংরি নিহুয়া কেংরি আবং নাঙ্গা চেলে আক্রক নাঙ্গা চেলে থুকে চারজো জে তা চক চে চেথান থে তা চক চে লাসি নাঙার জুনাং কলো নাং হুট নাং কক লো নাং পুট নাং কক লো মে সারাতুম লক সারাতুম
0: লাপুসন সি আং আনি হুয়াতুম কে হুট পন আলাম থে আমি এলিন তুম তা চে থাক দুন পো আমি এলিন তুম কাছে থাক দুন আলাম থে কে লাপুসন হেলো
2: আই অং আতুম নি হুয়াতুম জো পে দাব আদাব জো পে দাব আর নিলে অং আ কেংরি নি হুয়া কেংরি আবং না চেলে থু আক্রক না চেলে থু কে এ জো সূর্য আলাম কালি ফারো আলাম কালি আর বি আলাম কালি আর এ আলাম কালি এ আর নি সে আকো আর নি সে আর নি নাং নে অং আতুম নাং নি হু আতুম নাং নিং হন দুন নাং নিং ইঞ্জিন সৌদুন নাং নাং অর দুন লো নাং নাং চান দুন লো লাসি আদাম কাং থুর লং লো আসার কাং থুর লং লো বাং নীলি সোকে প্লান লিমুন কে প্লান এ আর বুং নাঙাচি দুন আহুত আর ফে নাঙাচি দুন আহুত পিন্দেং তামে সম্পদ তামে নাং নে অং আতুম নাং নি হু আতুম সি নাং এ পিন্দেং দুন নাং এ তালন দুন কে এ বাং আর নি সি আকো লে ওয়ে লং বি আতুম হার লং বি আতুম বাং পিন চং তে কা বাং পিন থি তে কা বাং সো আং সি লা বাং সো আপে লা বাং সো আরি নাং কে চে থ

0: thu alam chot ong atum ni ho tum dei ha
1: lason si puthot a ong ta amia lin atuma phan che thak dun thu po lata lapuson hello
2: mai mesara tum loksara tum puana lam chot ge puana ki chot ge nili so nilin jer ta pache talon nang paching thang nang le bang a pc mo prg ke lid puaje ke lid ahut mo bo priya tumason bo thung tumason mo atado tangte mo athondo tangte mo atara chi duna hut athona chi duna hut mo pindenga phan mo talona phan pusi bang hagar lo marjongar lo rimpili le bipili le me tum logatum
1: lapuson si aong ani huatum ki hut pon alam the ameli ne tumta che thak dun po ka che thak dun alam the ke lapuson hello
0: ओ अंग तुम निहुआ तुम आलाम के आहकलो अकी के आहकलो लसी चुआ दामा हो तमे असार हो तमे नीली सो के प्लान मुन के प्लान बांग आरबुंग नंकी दो ना हो आर फे नंकी दो ना होता चिपिंदेंग पनलोंग लो चे तालों पनलोंग लो पिंदेंग अलोंग के दो तालों अलोंग के दो सी बांग अतुम ता कचे थान इलोंग लो कचे जू इलोंग लो नंगली नंग जू मे नंगली नंग थांग जू मे ओ अंग तुम निहुआ तुम nili nangli me tum nili nangli logatum ta ningarong ningkang samsi dolo stabang nangli ni sarpita risele kengsele aphan abung gache wan arphe gache wana ho pesele nangji risele nangji pu kibirti dokok pesele tanglo risele tanglo lasi pasele aphi risele aphi ke chupangriya ho chupang dona ho ape ari nangai che thon thulu ongatu নিহু রিচু অতু লহেন হচু আদাম হুত চু আসার হুত আর বুং নাঙাচি দু না হুত আর ফে নাঙাচি দু না হুত নীলি সুকে প্লান নীলি মুনকে প্লান চিপিনদেং আপে চিতাল নপেলো লাপেন অং আতুম নিহু অতুম তংতে লীলি কে ওয়ান আহর বং লে আরনাম লে নীলি পু ইক ইক নন্দে অং আতুম নিহু অতুম
1: লাপুসন সি পু পু চেপাদাম তাং এট পেন আ অং আবাং বং ক্রক আরনাম পুপ লাসো আফি চোপো জুনপো চোজুন এত লোতাংতে আমে আলি নতুম বং ক্রক চে হাং পনসি চে পাডি পনপো লাসি কার্বি আতুম আদামাসার কাং থোর পন আজুতাংকে লাপান হেলো কার্ডম
3: লাপানপর নাংলিতুম পিনি আলামজি রাজায় মেঘ আংডেং লংপেন আদামাসার আপুথাক লামজির আর্জু ইগলং তাংল লাকে আকাশবাণী দীপু ন নাংলি তুম লুন চিতোয়াজায় মেঘ আংডেং লংপেন আসন আসন আলুন আর্জু ইগলংপো আপ্রাংসি নাংলি তুম স্যামসনিং টি লাপেন আরিয়া সাংহুয়া তুম কিলুন আলুন আর্জু ইগলংপো আলুন আলাম থে লুন রাব রাব নাং তো তাংতে আর্জু ইগসিনাং

লাপনাপর নাংলিতুম দিফু লাপেন মানজা হাম ফাঙাতুম কিলুনালুন নিতুম হেল পিনি চিসং লোনাং পালুন নাংলিতুম আরজু ইকলং তাংল লুন চিতোয়াজায় মেক আং ডেঙ লং পেন আদুন ধুয়ালুন আরজু ইকসিনা কে সি এস বলঙ্গ মাঝি আতুম কিলুনালুন আলুনালাম থে নিতুম হেনলো চিসং আতিরি ততাংতে আরজু ইকসিনা লাবাংসলুন

লাগে আকাশবাণী দীপু জ্যামে কে ভাং বম লাগে এফএম ব্যান আলং প্যান মেগা হার্টস ভারৈ সিরা তক বরা সির ক্যাপ লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে দো আন্তা নাংলি তুম নিউজ অন এয়ার আর মোবাইল অ্যাপ আলং পেনতা আর জুলং ইকজি ন নাংলি তুম কার্বি লিরমিয়ালুন আজাই মেক আং ডেং লং প্যান আসন আসন আলুন আর জু ইকলংপু আপ্রাংসি নাংলি তুম বারি রং ফারপি কিলুন হুরওয়া আংদি পালুন আর জু ইকলংপু ততাংতে আর জু ইকসিনা

আর্জুয়িক লং টংল আদন্ধু আলু আর্জুয়িক সিনা দিউরি রং পি লাপেন বারি রং ভার পি আতুম কিলো নালুন আলু নালামথে দুঞ্জিমা দুন্দেমা তো তাংতে আর্জুয়িক সিনা লাবাংস আলুন

লাপন আপন নংলিতুম কার্বি লিরমি আলু না যায় মেঘ আং ডেঙ্গলং পেন আসন আসন আলুন আর যু ইগলং তাংল লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফায় সিরকেপ প্লেংজি ডক ডকল লাসি গুয়াহাটি পেন কাপাচেতাক আসামি সালাম পেন পুয়ার আঞ্চলিক বাতরি নংলিতুম নন আর যু ইগলংপো

লাগে আকাশবাণী দীফু জামেকে বাংলাকে এফএম বেন আলং পেন মেগাহার্টস ভারৈ সিরা তকবরাসের ক্যাপ লাপেন জামেকে দো আন্তা নাংলি তুম নিউজ অন এয়ার ও মোবাইল অ্যাপ আলং পেনতা আর্জুলং একজি ননাংলি তুম হিন্দি লামার জানালুন আজামেক আং ডেং লং পেন আসন আসন আলুন আর্জু ইকলংপো আপ্রাংসি নাংলি তুম সাভারিয়া লামার জানালং পেন সাভারিয়া পোয়ালুন নাংলি তুম নন আর্জু ইকলংপো কিলুনা বাংফু মন্তি শর্মা লাপেন শাইল হাদা ততাংতে আর্জু ইক সিনা লাবাংসো আলুন

লাপোয়ানাপর নাংলিতুম আ আপ লচলে লামার জানা লংপেন ইয়ে ক্যাসি মুলাকাত পালুন আর্যিক লংতাংল আদুন্ধুয়ালুন আর্যিক সিনা আশা ভোসলে কিলোনালুন আলোনালাম থে ক্যা গজব লামার জানা মেন লাভ স্টোরি তো তাংতে আর্যিক সিনা আশা ভোসলে কিলোনালুন

Non het jong nang litum sadhana sargam lapen srinivasatum kilonalun jhula bahoka polun nang litum arju iglong tanglo lamarjanamen doli sajake rakna hindi lamarjanalun ajay mek angdengalong pen kijutsialun nang litum tarjen lamarjanalong pen lun arju iglong po aluna lamthe tarzen mai tarzen কিলোনা বাংভি আলিশা চেন্নাই তো তাংতে আর্য ইকসেনা লাবাংসলুন

লাপানপর নাংলিতুম হিন্দি লামার জানালুন আজাই মেঘ আং দেং লংপেন জুমিসেন জুমিসেন আলুন আর জু ইগলং তাংল লাকে আকাশবাণী দীপু ননজুন ধুয়াজাই মেঘ দাম চুইক সিনা ইংলিশ আলু নাজাই মেঘ আং দেং লংপেন নাংলিতুম আসন আসন আলুন আর জু ইগলংপো কেজেংসি নাংলিতুম খুইন আতুম কিলুন আলুন কিপ ইয়োর সেলফ আলাইভ পালুন নাংলিতুম নন আর জু ইগলংপো তাংতে আর জু ইকসেনা।

লাপোয়ানাপর নাংলিতুম এলভিস প্রেসলি কিলুন কেন্টাকি ট্রেন পালুন নাংলিতুম আর্য ইগলং তাংল আদুন্থু নাংলিতুম ব্রায়ান অ্যাডামস কিলুন আলুন আর্য ইগলং পো আলুন আলামথে কিডস ওয়ান রক অ্যালবাম আমেন সো ফার সো গুড আতে অট কি পিয়ে বাংফু ব্রায়ান অ্যাডামস লাপেন জিম ওয়ালেন্স তো তাংতে আর্য ইকসেনা লাবাংস আলুন

0: lapuana por nanglitum english luna jai meg angdeng along pen asona sona lun arju ek long tanglo lake akashvani tipu jame kevang bom lake fm ban along pen megahertz pharoi sira tokbora sirkep lapen akashvani dipu ajai meke do anta nanglitum news on air a mobile app along pen ta arju long ikji nonadun tu ajai mek dam tu iksena lamjir rajai mek angdeng longpen asona sona lamjir nanglitum non arju ik longpo aprangsi nanglitum along beauty so ketok fundar teron kethan osumara tumaphan aron repen saika paklem aso puthak lamjir arju ik longpo totangte arju ik senang labangso alamjir
1: আফ্রাংসি রিডিও কার্যারা দানা ফানস্তামে নিলিয়েন পেন সুরি সুরি নিংকাং সামাকাডম পাজেরিগল পিনি নিলি কেথান জিয়ালাম জের আথে পিলাকে এগেনস্ট চাইল্ড লেবার মতে ওসমারাতমা ফান আনাম পেন সাই কাপাকলে মতে কাচংদাত আলং কাচেদন্দে মতে ওসমারাতমা ফান কেথে দুং লাপেন কিউন এ আসাই পাকলেম নাংনে লাবাংস থাকসি নিলি থান পাজেরমি ইকপো লাপেন কে কার্যারাত দো আনসিতামে লবংসু আলামজির আর ডি পিপো পুসি নীলহীন পেন নিংথেলো সনসি ওসমারাতুমা ফান সাই কাংদাত কে তয় পেন কাপাজগজি আফান পুরা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মতে আই এল ও আইহীন পেন সিতামে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার পুসিতামে সুরিহিনী রাহিনী আনিংকান পেন হটপনলো লাপেনথু ওসিক ক্রেহিনিয়ারনি ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার পুয়ারনি জং পনল লাপেনকে আনিংকানবাং সিতামে লবংস আর্নি সি তালন পনল কপিয়াপত সি লবংস সাই মতে আর্নি কে জংনাং ককমা আথেকে বিহেক পেনজং সি ওসমারাতুমা ফান সাই কাপাকলে মতে পাচংদাত তয় লো পুলতে আ অক আপ্রাণ আফান সিতামে কাহেনু আংথেক দুককজি সনসি আকার্ডিক আসনজং সি আপর কে অং কাপারং বের মতে পাকলেম তয় বের লো পুলতে আ অক লাপেন আর পি কেথে আহুদ কাপাং কেক দুককজি লাপেন কে লু কাচারলি আহিন সিতামে কাতিকুক দুককজি আথে কে কাচারলি নংজি আপর হুজংসি পাচংদাত রং মতে আকে থিদুং আসাই ক্লেম রং লো পুলতে কাচারলি আপর লাপেন কামাথা আজা কং সিতামে জুম দেট পো লাপেন ননাকায়া লং কাচারলি জংসি আবে পুলতে পিরথে থাং আসন্তা চিনি দন্দে দেট আসনসি মান দেট পো লাসি ওসমারাতমা ফান সাই কে তয় কাপাক্লেম পেন মুতে ওসমারাতমা ফান লো কাচারলে আহিন আর ডি কি পিদুন লাপেন কে আনিং কে পারুং পন হেনলো কেনাং সত কে থেনাই লাপেন কে লাবাংস আসাই জেসেমেট আপি আপো লাপেন কাপাথে কাপাদিং আতুম কাইকে কাচের অক্তক পেন আসমারাতমা ফান কাচেলাং আকেনাং সত লাপেন কে আনতিন আবাংফু মতে আবাং ফিস্তামে ওসমারাতমা ফান কিউন এ আসাই কে তয় বর ই নাংনে আথেকে পাকলেম্বর ই দেট আফি লকলেট লকলি মতে ফ্র্যাকচার জং সি দোকলো পুলতে মগেথে আহুত আকাই সিতামে আকিসুং দোকজে ওসমারাতমা ফান সাই কাপাকলেমা লং আনসি কেলাংচট নাংজি লাপুকালি কেচু কিজুন কেদো কে থাক আংতন পেন কাইকে তা লাংচারি দুনাংজি আথেকে এফংজংসি আখেনো আবে দোলো পুলতে মো কেথে কিদিং আপরস্তামে কাপামিসেন জি আওয়ার সাই সুং ও লাপেনা দুন্থু কামাথা আজা কং লতা আকেনাং সথে ও বিহেক পেনজংসি কামাথা নাং আর পুথে ও পুলতে এনজাইটি ডিপ্রেশন লাপেন ইমোশনাল ট্রমা সিতামে নাং দকক পো

0: lapen ki adong arai jong si munit abi pulote osomaratum amethang lahaya kisu chichini ne lasi osomara phan lake nesomar lake bangasomar pu
1: matha thepin pen kai ke keraptun
0: lapen ke than kapare dunke anutinare deng sitame do lapen un sonsi osomaratum kechotap kijuntap lapen keklemtap kedamtap lahai jong si thekdun longlo pulote ili akithiyatum than pare dunji aphan kaike ta kabor i donangji lapen osomaratum aphan jong si apor arni ke ongpen kethe dunga sai kapaklem thekdun long pusitame ilitum kipudun un ajakong ta do atheke ILO mate International Labour Organization ahin pen akemang lake osomaratum aphan kethedung mate akar degasai paklemlong le pu kejong ponsitame do bonta chebhong jing chekpen ke nangni lamsam lapen aron alamsi kaiketa thanpachini dunangji puthotni li thanthuji lake osomaratum aphan kosonsi abekang hoinangji ma lake kijui kangnek ningka porong pensi ajad asai sitame pacharli nangji mate abepa dunangji bihek pen sai ka pacharli ta akenang sot atheke munang thenang ding sita ajad asai ta thek et nangji atheke anutina matke boreng asai kelong labji lapukali lasi bihek pen sita unchit asai anke abing hoy ponangji bonta akisung akardi lapen ki un e ason anam pen kapaklem toy kenang ne lapen kaike kether ke hap ke theng ke chok kapajum ji afan kaike ta matha parsik nang ji lasi osomaratum afan ke kitab kolom si kaike abe paddo nang ji sai ke klemason le ki pinang ji kale lase anutina bang phu mate abang phis tame kachere mek pen kichelang chari nang ji ta akenang sot atheke osomaratum hello moke bang jilang e prangarni ke ake the sitame nang manji lapen ke apia po akorte muti injera phanstame osomaratum si langponji non biheklo pustame moke latum si nang the nang ding po lase akesar mate ake the tum phanstame non kedobom osomaratum si langponangji lapose anotina bangphu abang phisame kai keta osomaratum phan kanghon pen lamsam kaike lam than pame ka pensi kaike chingki jatha nangji ilitum anutin sitame thekdam long ilitum pangbardame bihek thihek pen sai ke klem o osomar lapen ke bihek pen ta sai klem nang ne osomar tom phan ilitum lang pangbardam lonte ladak sitame ang thek thek longji bihek pen jong si sai klem o osomar akar dik ake the ke klem osomar pulonte latum ke the sitame thekrang lapason si ilitum theklongji mate abang bihekji bontame bihek pen jongsi sai akar di lapen kapre kapre ka sai klem nang nepin pen ke dolong osomar pulote alangtum bangki ke the bang sitame theklongji lapen ke the sitame the dab muchot lasi labang so ka cheprek ilitum ke thekdam long lake ke chu ki jun ke do ke thak lapen kamathanang aja kong ladak pen sitame ilitum pangbar pon un mate chini lapen ke kacharli আহিনলে লাংডাম পুসিতামে বিহেক থিহেক পেন কাপাচারলি লং অসমার লাপেন কে বিহেক থিহেক পেন চার্লি লেপেন অসমার পুলন্তে লাদাকে কাছে প্রেক থে পিক আন লাকে মাজক সিতামে চিনি হরজি লাসি সোলাং দো রং রূপ আতক অনু কে দো তুম আন সিতামে অসমার আতমা ফান কে কাইকে তা কাপাচারলি মাতে লো কাপাচারলি দোন কে আকেনাং সত ইলিতুম থেকদাম লং রং মতে ইংলং আজোকে স্কুল কাবে পুসিতামে দো লাপেনকে স্কুল কে দো আচাক হেলো ও লাপুসন সিতামে থেকলং বনসামে আনুতিন আপি আপো সিতামে ওসমারটো আফান কাপাচারলি দুনকে আকেনাং সত সাই কাপাক্লেম পেনতে কাপাচারলি দুন হেলো মো কেবাং জিলাঙারনিকে আলে কে লং জি কে থেনাই আথেকে সাই কে ক্লেম কে ক্লেম উন আহুত আনসি লং চজ্জে বনসিতামে লোক আচারলি জংসি থেক দুন লো পুলতে মো কেবাং জিলাং আর্নি আনসিতামে কে জয়ওয়ান আওয়ার সাই লং পনপো ওসমার আমেথাং আফান লাপেন কে আপি আপো হেম রিদ লাপেন দন রাব আনসিতামে আকে জয় লং দুনপো লাসি লো পাচারলি লে ওসমার টুম ফান আনসিতামে লো কাচারলি সি কাইকে তা আবে পিপনাংজি সাই কে ক্লেম বাং কে ইলিতুম আপরা হুৎসি মাসাপ সাপ সিতামে পাকলেম পনাংজি কাইকে আর্নিবাং সাই কা পাকলেম লক লাপুগে ইলিতুম চকচি

0: থাকবেত পেন ক্লেম দাম লুটি আর্নিমেশন পেন থন পু কেদ কে থাক ইংথির এট পেন দু লুটি কেসু ও পি পেন চেপে হেলু উনপু লাপেন কেসু কেলংতা ইং আরপু হামফাং আরপু রাধা খিদা মেথাঙা খি লুপু চেমাথা পেন কাইকেতা ইংহন পনংজি লাকি নিখি কালি দে পট অনুক প্রেক পাকলেম নাংপু কেমাথা আবেদেত নংজি তংতে কুসংসি মেসেনা অত পাচে থাংপ স্কুল লাপেন হেমালং অসমার ফান কেরাব চেপাংথি রাসাই লাপেন হামফাংলং কেদু কেথাক নংজি আরন কেথান বাংনাং থেকদুলং লিপিন আহুৎসি তামি কেতেয়ার লাপেন কেচে আদিম কেপাংথির টেকাং লাপেন কাইকি আমাত আরন কেক্রয় হামফাংলং কাইকেতা কেপাংথি রাসাই দেংদুন আরমু কেঅলং বারপি বারসু কেদু আদিম পাতের টেকাং কেদেত নংজি কে অয় কে কয় আসম এলং পংসম টেকাং পামে নংজি কালিতে ডাস্টবিন অলংসি ওয়ার্ডাম নংজি সিভিক সেন্স হ্যানলু কেচেংসি আথিক বেট পেন কেক্লেম কেদাম কি মেসেন লাপেন ইসি মান কেদু আহম ফাংপু আংথেকলু পানসি নিলি পিনি সিভিক সেন্স আপথাক লামথেকে থান পাজত ইকলো কার্ডম
1: লাপনাপর নাংলিতুম লামজে রাজাই মেক আং ডেঙ্গলং পেন আসন আসনা লামজের নাংলিতুম আর্য ইকলং টাংল লাকে আকাশবাণী দীপু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাগে আকাশবাণী দিফু ননজুন থা যায় মেঘ দাম থুইক সিনা লুন বানা যায় মেঘ আং ডেঙ লং পেন নংলি তুম আসন আসন আলুন আর জুইক লংপু আপ্রাংসি নংলি তুম মঙ্গল সিং ক্রো কি লোন আলুন আর জুইক লংপো আলুন আলাম থে মেঘসো জাং জয় নন ততাংতে আর জুইক সিনা লাবাংস আলুন
3: আন জিরুলো কাংতিং বোলুরি নমুসো নাং রেংলি জি বোলাহলো মেঘসো জাং জয় নমুসো

lapuan apor nanglitum karbi lun ba na jai mek ang ding long pen asona sona lun arju iglong tanglo lake akashwani dipu jai mek wang bom lake fm ban along pen megahertz phari sira tokbora circuit lapen akashwani dipu ajai mek do anta nanglitum news on air a mobile app along pen ta arju long ekji এসন কেনং সট কাপচিনিয়া লামজির আর্যু ইকথা আকাশবাণী দীপু আজায় মে কার্যুদুঞ্জিয়া ফান আর নিবাংতা আদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপ পেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর্নি গাংসাম পরফাই ফপেন পরফাই ট্রগ্রা মিনিট থং ক্যাপ আন আকাশবাণী দীপু আজায় মে ইউটিউব লাইভ স্ট্রিম

0: pulong bang ke mopen pobom estek hala dak mate ministry level pen la eco club bi tum han tangka ki pido mane eco club po phan hedi tangka ka panong pido fun dolo amachi la so atangka mate fun kosun se school atum ki utilize ma la so pu thaksna palang toy ja semet ke hala dak pen tangka pilo la si ground level mate grassroots level long kopiang deng si dolo eco club bi pen la hai sna palang toy la so long bangke nilitu melang nang anin kanwang se tame vermon arani ke hok pondo lage 5 june la so arni thengpi ki e la haya thengpi ko anreng ma mate thengpi ko an e ma lai ta nang palang toy lo la pente files hai ke maintain nang do langli tu school along tin de he la so files along ke membership ko ma do lo la pente ko pipi asai si ke denglo eco club amen pen la hai lo ke lang nang la pente ko aning tier ma school ahong kuplong hedi la pente eco friendly activities ko pini ke claim do malatum prekje kason athe eco club kibia school atum hanjatame la ministry level long hedi aning kanwangta evaluation do songse prekje kason ke claim hormu do polo tangte la tumban nong e sitame pi pipa jirti nonson school long damlo polo te penanga na school atum ke plastic mate single use plastic hormu ke ansi ongi dustbin peng chenglo setame la solar jongsi komani school tum prekja ke claim do hala plastic dustbin a lar bangke thank ppn ke se mara dustbin asun thak thak si hala daka tum setame la hai lang at po jongsi ko pini prekja ka son do plote lage alang tum long plus point no helage school long setame mo puthot fun sanction a por nang le lo plote ko so school si highly participative ma mate ko so school si environment upon concern ke the ke do mala hailang lab lo jo mane fan na bank ke pan ho khe de ji fan sa lang tum mang ke bor i lo he di
1: mo pen nang li pulo nang li ke karbiang long a district ang kang det le labang so sai ke lang dun ka li pu karbiang long district pen ang tanta la su eco club a sai ke lang dun la puson do pu tang te la karbiang long ang kang a school along ka hum ridam pen la karbiang long pen ang tanta district along ka hum ridam la puson ka chiprek dom
0: কাচেপ্রেক দো কাচেপ্রেক থে তান্দোলাং নন্সন গোলাঘাট ডিস্ট্রিক্ট পেন সিনেলি পাংবারেং তুং গোলাঘাট ডিস্ট্রিক্ট কে অ্যাডভান্স ও পুসি পুদামি আদি হালা ডাকে হেদি নন্সন নিলি তুম সে তামে হাডাক স্কুল হুম রিদাম লো পতে ইসি চেকলিস্ট দই মাতি লাদোমা ভেমা লাদোমা ভেমা লাই লাং পনাং মাতি দি লাসি ong dunga checklist ke Golaghat district long ke playing lablo kado kavita do lablo kitchen garden do mawe kitchen garden da do ente vermi composting site do mawe ma do lata la pente kubi pc project hormu ke claim lahai da langnang lo mati lahai da do hala da ke nonson lo than bang atum bensita me isi ke charok tok puya the tando da ke than dum bang hedi nonson teacher tum ben ma si initiative che and pick hala punat ke থানজক প্লট মানে ইলিফানসি হেদি আর যে পিন পেন তা এক্সপ্লেনেশন আং পিঠু লাভ পিয়া থে কে চিনি তাং পিয়া থে লাদাখ কার্বিয়াং লং বাং কে নন সি কে পাং চেং দুনলাং মানে লাদাখ কার্বিয়াং লং পেন গোলাঘাট চেপ্রেক বাং হেদি পামু পেন পুবম ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি পুদোমাটি দি লা ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি তুম কপি মা গাইডলাইন্স কি পি লা সি আর যুজ চলো লাপেনান পার কে আকা প্রেক প্রেক যে কসনে ক্লেম পুবাং গে কে থেক লং জুম পিক মানে ইসি আ ডাইরেকশন কে চি পি পেন লা সোয়াটেং সি অ্যাক্টিভিটিস কে দেং লা সন নে আচে মান্দার লো মানে আমি না হিন বেন হেদি ইনিশিয়েটিভ কাছি এন পু বাংকে থেকলং ও এ কার্বিং লং লং বাংকে সেটা নিলি কয় দামেং তুং তে জক ফান্তা লাদাখ বাংকে হেদি আথে মাইলি কার্বিং লং নন মাতকে হেদি ওয়ারমন গে আকাপ্রেক ডিস্ট্রিক্ট পেন লাগাম লো পদে মেপিকলা মেপিকা জক মাসি এনভাইরনমেন্ট কো আনসি ইলি ফানাকে নাং সদ মালা সুপ হেদি কে মাথা দাম পাংচিং ও থেক থেলা আথে মাইলি কে নন মাত হাবিদা জো হানচুরি দামি পুস্তামে জয়কে ল্যাং সে তামে কে লং জয়কে নন মাতকে লাসি লাসো কেছে রক্ত বাংকে দো এলা কপি সি ইকো ক্লাব মা মেদে কপি পসি ক্লেম নাং কক মা কোসন সি ক্লেম নাই মা লাসো প বাং হেদি কেছে রক্ত জুম ওলা আথে মা আজাত মাতা রিসোর্সেস প বাংকে দিলি তুম লঙ্গে দো লাং বাং ডিস্ট্রিক্ট পেন লাং আমলো প্লতে সেটা মে বাংকে কে ফোতাং ল আমা সি কপি পসি কে নাং কক মা লাসো প লাং তুম চিনি ল মা দিদি লাসি হালা তুম বাংকে আমি না পেন সি initiative chi anrap lo thanjok plot lo hala tum mangge ake nang sot chi ni dat polo sami non ili tum karbiang long long se ta la support jongsi I cherok tok dun thek dap de polo te hedi ili se ta me hala tum son ki phoji phan

দের ও এলো মানে কার্বি আংলং সে তামে নন মেট্রো সিটিস লং এ ফোসন হেদি আসন আংরিং দো বমলো আথে ডেভেলপমেন্ট আর নিভাং মাসি দো ভের মাতিদি লাসি লাসো ডেভেলপমেন্ট আলং কোসন সে ইলি সে তামে ব্যালেন্স উন থেকি মাহে লাবাং মাথা পন পাং চিং নেই নন সন কার্বি আংলং লং গে ইলি লাং পনলো পলতে কুলাতে বিবাং এ দোপিক লো নন কিমি কুলাত তানাং ক্লাং হলো সে তামে কুলাত কিবি আলং কে ডাস্টবিন কাছে বিপদ নেই কেনাং সত পাং মাথা থে ইলি কার্বি আংলং লং গে লাসি আকো লসন জংসি দাম বম পোলতে মেট্রো সিটিস লং কাছে মানাসন কেতে আর কে আর

লাগে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ক্রেসিরা মিনিথংকে প্লেংজি ডক ডকল লাসি মুম্বাই পেন কাপাচেতাক হিন্দিয়া লাম্পেন বিবেদ ভারতীয় জ্যামে আর্য ইকলংপো

ইয়াপুর কি মোয়াকেন কামলুক বুসি চিফ মিনিষ্টার নিজেলু আসাম প্রাবজিন পে নিহাং নিটুর আরিহিং রিহিং আংডিং আলং আহেম পি আসন চেমানু লাপেন পেনাং কে থে দুং দুং আরিহিং আমি আ প্রজেক্ট আসাই তাক ক্লেম ফোন বমলু লাসো রিহিং আমি আ প্রজেক্ট কে অ্যাডভান্টেজ আসাম ইনভেস্টমেন্ট কে থে দুং আদুন্ধু আবি কি চুনপন আং থেকলু পুটা আলং রি চিফ মিনিষ্টার নিজে সাপর আলং কে কিম হাইডেল প্রজেক্ট কে আসাম মাতে রিহি নিহাং নিটুর আফানচত কালি বন্তা ডেট আদাং আফান্তা ইসি জাকং কে থে দুং আবিরতা লোপুসি ডক্টর শর্মা নিজেলু লাসো প্রজেক্ট সি সুরি সুরিয়ারি সোয়ে জাঙা তম্ফান ওরিং আবার সাইকাশন সে আলোক সাপর ধুবরি লাপেন নিচি আসাম আনা চকাম কাচিং থু রাহি না কেরাবান পোপটা আলাংলি নিজেলু প্রজেক্ট আসাই চুন পনলোতে ফাইসুরি

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনেকে চিটিনি ফাইং রাশি উর্মি আর্নি কার্বেং ডেং আলং নীলি বন্তি টিমুপি কাদোকাভিয়া ফান্তা কার্ডম্বাজির সি কার্বেং ডেং পথ দাং বন্ধুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা তপরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সেরেন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তপরা ট্রক হানল আদন ধুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর্জিক সনাং পিনিয়া সারলামথি কেথে কিরি আকলেং অবি কেথে পুকে আর্টা আফান কালি লামথে কেমান আর্টা কেদুপু আলিং লে কাদু কবিতা কেথে এজি লাপু কালি পাকলেং মুচত লেমা পুলে আসন্তিন কাচিনি এজি কালি।

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং কার্জিলং বোম লুন বানাং ডেং লং পেন স্যামসন ইংটি গিলুনা লুঞ্জির আর্জিলং তাংল পুথ দাদুন্থু আংডেং আর্জুজিয়া প্রাং পিনাব কার্বি আংডেং আলং কবি বিসি গিরত কে পারজু পনিক জিমা জথানিক সেনাং পিনাব কে দুর্মি আর নিয়াপসি আপ্রাংসি বিরতা আর্জিগলং পো আদুন্থু সালামথে লাপেন সাথে রংপি কিলুন আলুঞ্জির আপ্রাংসি কে পাচাতাক পঞ্চেং আলুঞ্জির আর্জেক লংপ লাপেন প্রেম তেরাং লাপেন বিদাসিং রংপি কিলুন নসনসন আলুঞ্জির আর্জেক লংপ লাপেন রজনী ডেরাপি কেতকপন আলামজির সাংপিমার আংডেং আলং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আপুথাক সাংপিমার আতম ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আপুথাক লামজির আর্জেক লংপ বাংসু আংডে বিনাব আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আংডে বেন কে পাচাতাক পঞ্চেং আংডে পিনি চিহুচিপুত আংডে আলং লুনসে পু সার্থী রংপি আকাই আলামু আর্জিক সেনা চিহুচিপুত বাং অজয় কুমার বরা লুনসে পু সার্থী রংপি আকাই আলামু আপ্রাংসি আংডেং আর্জিক সেনা

0: sir.
1: Nali tum haku pe ta thadak jengkhal nong ke duma ama akapre ka
0: di mesik ba. Prang ke inglong ulang sa.
1: Inglong mane kha kine
0: jong jana. Inglong ulang la sohut hala sohut ke non ke block 1 pusi pu hedi. La pu Meghalaya la pu killing along ri la pu nok bari la so ang bong hedi. La dak si niliput tum hadak si do.
1: Ke ipu epai men ke bola.
0: Nilipu bang ke karlitang ka nyarong pi la pe nilipai amena bangke karlitang mikring tipi
1: nang tum korte te bangkwan
0: nili tum korte bangkli lapen injir imu bang bangpho
1: oh
0: kadwe bang sirke
1: nang li kudal li
0: chali bangke ada wam lo supin so gen li
1: ada
0: wam bang
1: nang li kudal li chali ge
0: nili lu chali bangke ladak la jengkha lp school la lapen me school lo high school lo Jengkhamat. Aha warke karbi arong do sita loga charli chihung abangave. Lase jengkha area panabangke nilihelo metric pass jengbang.
1: Oh.
0: Karbi osu ge.
1: Kalang. Hala kini LP ge charli hot haloso ahut halama khanang thani tare.
0: LP ge charli hot ke nilipan nilipo bang nangke lopor he non. Longli phelang ta ave. Apor nang lopor he si nang sakuri klem nang po pule ama sindili phan budbarani bozarani jengkha bozarani nang ponlo amar lp school along nang ponlo amar hala lp school la teacher bangke kolita sar
1: amen puramen ke bol
0: amen bangke copy me hode chutine delo sita rameshwar kolita bune pin lason bon amonit asar ta high peak ke the ke lo Namasi, oh sir, mor lora karne admission lage bolhe. Ta okhomiya nije tikthe nilipuge. Broken di. Namasi hoy. Apnar lora tu bohut dangor hoise dekhun boli koise. Lapulhe di amar. Nilipu bangke hala langparpan anglong ronghangarong anglong lason inglong krihini ritpan elo ritiki elo. Langke lap laso suge lanar talu. মানে নিকান কৃহিনি আরতাসি নীলফান বঙ্গে হালসুর এডমিশন না
1: তোমরা নিকানে থম নিকানকে থম দাই রিট কি মানে নিকান থম দাই মেদি আঙ্গেল সফিসা গুর কিমিয়া রিট পানজি মেদে
0: পানজি
1: লাসনসি মানে কেলেখা পনসি হা লাগে মানে কৃহিনি নিকান আনলো আরতাকে
0: কৃহিনি আর নিকান আরতা আনসি নীলফান বঙ্গে লুচার লিদু নাং পপুল মাসি আসি স্কুল হেম নাং পড়লো লাসব প্রাঙ্কে নিলিকে রং চেলং কি বিলক নিলিকে
1: Oh, Chelong Dubik.
0: Chelong Dubik. Piknil tum hem John Pokebra Throk, John Pokebra Throk, Throk Sil Andu. Ke la Chelong Aga Khir ke Jor, la Doi ke Jor, la Arjang Lang Pong Thek Thek Pen Hedi Doi Bonai
1: Pong. Lang Pong Long Thap.
0: Lang Pong Long Thap Po. Anke Long Ka Pen Inut Bhumik Pua Anut Bepari Do. La Si Atrak Pen Siki Pon Pon.
1: Ba.
0: Ke Nilige Bihek Pen Ta Chelong Kiwi, la Pen Nilige Rikong Wet Po Chi Ye.
1: Oh. Halusur ke rikong wedrang selang.
0: Rikong wedrang selang sita la nili tu marong ke, nili tu mau biya. Tum an ke rikong wedrang si cilo nili cie. Ning dok de nili hadi.
1: Nang liga de hapen nang
0: i. La hapen nang nampi peti ke cie po mah hadi. Nili ke la pu do kok lo, la pu si gidam ke do lo. Cilong wita la pu lo. Ereng seng selo. La siet la susu thetang lo. La pan ko pini ke pina bojar pen nampi nang po po. La si nili po ba bojar pen nang nampi. La si la hapen cilo angke. Puthora arni bangke school hemnang pon philo admission nang np dam populo ama se ala kolita sarpu alang li bang pulo lage the onglo lan ki lafan ke arta pakom nang pulam le to ni ge chin delo nang li muthote lafan papur he nang posar to ama si non api nili class 2 class 3 alom si ining dolo he date of birth pulo te di hala so ke avidan matisa ama si 3 July 1969
1: CGB. Naliyala chillong kivi hud lunlun ma.
0: Lunlun sir.
1: Kosona lun lagi.
0: Halasud niliki lunlun bangke karbialun ke la ejak bongoelun hai. Bongoelun asap sab lunlun la nilitum arongke gurjang risumar do ote ma. Halasud kilun ke la son ha. Sohut nili kilun kacar lidun la asun ha
2: bong oi mir lar ta

0: La solun lun lo line sivelo.
1: Lari sivelo.
0: La solun nili non ta recording dela.
1: Mo
0: ansi record.
1: Kene.
0: Alam thi kedo.
1: Non lun unji ma.
0: Non ke nili chavan ve alam thi. Jiti ni alo sa. Ang pen to. Asa mi salun ke ku pulo ni gelun pa. Pulo ke nili po bang radio namati di la radio arjulo nili. Amala radio long arnesi read arhe kar hi hud dun lo radio ne lesi pon arni kang sam la ko ko ana por mi ho silun punne silun pu sia sentar do
1: do do
0: la pena ko bibit bharati pu sentar do anke asia sentar banke ohomia lun ke bang sentar do ho chuti ne dalo
1: guwahati
0: guwahati
1: madibrugor
0: akali guwahati lo guwahati
1: guwahati
0: amala da asia lun banglo ekhoni gao বুকুর আপন ইয়াতে দেখু নতুন সপন বোলা সলুন বাং আমলা সলুন বাংকে পা লাগে জুমে পিহু কুমালুন নেপিয়াল হ্যাঁ গেলা সলুন আসাব ওই নিং দুদুন ল কমান তু সিলা সলুন কে ওয়াঙি মা বোলা সরি দিও ধুয়ে কায় তা চেবে একদম লুন চে লঙ্গে বি তা যে পন্ডেদ ল হ্যাঁ রেলে দুন তা চে পন্ডেদ ল জলা সলুন
1: তোলা সলুন দিকতে এইখনি গাঁৱৰ
0: ইনিং আবি এন্তা সার্ডে
1: তো শুনা নাই

কব লা সার বং পুল এ হিন্দি গাব লাগে সার ঠে বোলা হে হিন্দি পুটা নিলিগে এনিং আবিদাইল মাসি লা রেডিও লঙ্কে বাং লা সহুদ দিলকে টুকুড়ে টুকুড়ে করকে দাদা ফিল্ম হেদি লাটা নন শিখা চিনি হালা সুখে থাঙা চিনি নিল আগে লা সলুন আরজু দুনল এ লাইন ইনিং চিবি দুনল বাই লা সলুন কো মান্তু শিখে বাং থুজিমা লা কামাথা কামাথা কিসুং সৌ গালিল আর লা রেডিও দা নিলি চেহারা দা দিতিল গে আ বেতেরে আবেল পোটে চিড়ু চড় না পো ওপো বেতারি নাং নাম বিথা লাইল ইংকে রেডিও রজি উপ আগে লা সলুন দা সারলু নাঙ্গি পুল স্কেল বাঙ্কে দিয়কসন দিলকে টুকুড়ে

0: লক্ষী ফানকে লা আলেক পা ই হেদি আলেক সেরাং পিক থিংপি আলেক হে
1: থিংপি আলেক
0: লা সেরাং পিক করং ডং করং ডং করং ডং পুলা ইংলং লা একদম লাপু লাতুম কোনা সিকে চুপান মাসি তা হেদি লাসো চাইন লাসো চেলং আলেক আর কি আর জুলং লোপোটে এঙ্কে নীল তুম রিদুন রিদুন থেকল
1: টং টং লো
0: লাসন সি কি রিদুন দল এঙ্কে হো দাক দুন পো আর নিকা সামটা কো চেলং ওয়ান পোঙ্কে লাংচুং লু পোঙ্কে দাক জেন খাচে ওয়াং পো লাসন কে চুতুন চুদাং পো আর কো আর ডাব্লুতে ক্লাস দুন পো
1: মেথাং সি জি
0: কালা লাসিলা জেঙ্কা এম ই স্কুল

নৌলে নাংলে তুম হেম্পোলা খেরসা পেন কেরুন আর জুই লং টাংলো দিমাসা লিরমিয়ালুন কেরত কে পারজু জামে গাং ডেং লং পেন কেজুৎসি প্রিয়াঙ্কা দিফুসা পেন কেলুন আর জুই সেনা।

0: nang ring onilo athe pini long hong nam lo pute penap nang thi pide ji pugali la si ning ki ding ta do dang ko na si lalo long hong pang ring penan ta hem si ta ching turi yu
1: choropar lo nang li phanta me tang te li tuma poralam gi dui ko por la si pini ajai me ke la pan si ing toni koglo la pen te nang li ka du ka vi ridu kar ju prong ara don phanta me nang li iklema sai pu tha klarda pen than pa chini pon por la pen te la so sai klem pa mi ning ding pulote হেমতুনি সি কে চোলং পুনাং লিকা দুকা বি রেডিও কার জোরার ফান থান পাচিনি পনপর চোরো পারলো কার্ডম
0: চোরল লাপেন নিং চিং দুকল নিলিতা নিঙ্গারং ল লাদা কেবাং পট
2: লপনপর নাং লিটুম রং রোবাজা মে গাং দেং লং পেন লং হং কে পাং রেং আ সাই পুথাক ডক্টর ধুনিরাম তেরন লাপেন রূপজিলিং টি পি আটুম বং চিহু চিপুত আর জুই লং তাং ল লাকে আকাশবাণী দিপু স্টুডিও খুরিয়া পর পরফাই ফর মিনিট থংকে প্লেঙি দক দকল পরফাই ফর মিনিট থংকে প্লেংলোতে দেলহি পেনকে পাচিটাক সুরিনী নগরে ট্রক এশিয়ানস গেমস জাপান আদে লঙ্কে পাঠুপন বমপুটাক আর্যুয়ক লম্পু

চিহুচিপুর আর্জুই লংটাল লাকে আকাশবাণী ডিপু স্টুডিও খুঁড়ে পর পরফাই ফরমিনি থংকে প্লেঙ্গি দগ দগল পরফাই ফরমিনি থংকে প্লেংলোতে দেলহি পেনকে পাচিটাক সুরিনী নগরের ট্রক এশিয়ান গেমস জাপান আদের লঙ্কে পাঠুপন বমপুটাক আর্জুই লংপো

আদুন্থু কার বেলুন বারিম আর জুয়েকা সদারিং লিংপেন আর জাং কেপ্লাঙালুন মারাং আজির পেন আর জুয়েকা।

পুষি বাংলা শ্রী কৃপিল জং বংকি সরঞ্জিং জীবানি বংশিগ্নি কক্তি কং শিবা ফুটুং ফুরায়ং কে বৈশিগ্নি বাই।

লাপনাপর নাংলেটুম সোদারিং লিংবেন কেলুন আর জুই লং টাংলো আলুন্ঠু কাসাং ক্রপি পেন চং কেপ্লাং আলুন আর জুই সেনা

0: নহে নং লুটুম কাসং ক্রপি পেন কিলু আর্জুক লংটংল কার্বিলুন মান লোনবারিম কেরোট কে পারজু গেল পানসি কাংটো নিকল লাকে আকাশবাণী টিপু
1: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি
2: পলাও পলাও অভ্যাস সলাও এটিয়ায় ওসর ব্যাংকলে গিয়ে ফটা পুরোনা নোট সলাও ব্যাংকে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের ওসর অভিযোগ করক আরবিআই কয় জানি লক সতর্ক হয়ে রক
0: আর উঠু কেনাং সত আর্নি আজামে গাং ডেং লংপেন ইন্টারন্যাশনাল ডে অফ পিস গগন ইংটি পেন কেটক আলামজের বুধাক হুনমিলি ক্রপি পেন কেথান পন লামজের আর্জু এক্সিনা লাবাংস লামজের আকাশবাণী ডিফুয়া স্টেশন লংপেন কেরত কেপাচিতাক চেং আলামজের ইগলো তাংতে আর্জু এক্সিনাং লাবাংস লামজের
3: ইন্টারন্যাশনাল ডে অফ পিস মাতে ডেট পিয়া দাং মনসাম আরানি লাকি সুলুক সদাক আবে পিন রনমায় আবে পিন পেন সুমিন্দারা দাং ইংসাম জেন পেন কেদৌলং জিয়া ফানসি মাং পনলো লাপেন লাবাংস আরানি আফান ওয়ার্ল্ড পিস ডে মাতে সুমিন্দার মনসাম আরানি পুতা পু আনিংকানবাং মনসাম আরানি কাতালন পন লাকে ইংকয় রাইসি মাতে 21 সেপ্টেম্বর মাতে চিটিয়া চিকলো নিফাই ইংকয় রাইসিয়ারনি হেনলো এলি তুমচিনি নাংজি মনসাম আরানি কাতালন কে রন থামা কাংটন পঞ্জি আফান চটকালি বন্তা সুমিন্দার আদাং মুনিত মুনিদাংবং কাছিং হন সেরয় দোরাপেট থাকরাপেট লাম কি লামফং কাবেদে নাংজিয়া ফানসি কাতালন আর্নি হটপনল ওয়াল পিস দে নাংকে চেং কমেন্ট টু পেনল মুনিরা তুম মনসাম কার ই লাকি ফু সেলেট ফি সেলেট আকায়া হুট পেন লো বন্তা ফুরকিমো লংদামলোতে হালা স কায় আর্নি কে রন মাই কাচি থু কাচি থাত খেয়াংবং কাচি উন এ লংলে ফেলাং জয়নে লংরি লংপাড়া জয়নে পেন কাচে লং সেলেট সি প্লেং থিপলো লাপেন আ ওবে তা পেনাং চেতং তেকাং নাংলো পংবার নামে প্রাং প্রাং রিচো আকায় হু তা মনসাম কেবান জি আফান বর ইলো বন্তা কিচুন আংথেকে ইংদাং দে দেলো 13th century মালম এনশিয়েন্ট ইজিপ্টেন হিটাইটে এম্পায়ার আতুম সিতা রন কাংটন জি আফান ইজিপশিয়ান হেটেটাইট পিস ট্রিটি মাতে ইজিপ্ট আরিচু পেন হিটেট আরিচু মনসাম আলামদন চেতকলো পুথত ইন্ডিয়া আরিচো আশোকা সিতা 3rd century BCE মালম

0: tiyalong anta owekimi atuma phanta monsam aning kethapen sumindar along doan adet penta lamki lamphong kachepave detji aphan kaprek kaprek sai dengponpo lake monsam arjan kihi monsam aputhak lamtha makibi kacharliyao sumara tuma phan khe kaprek kaprek pen kachepame mate palunra pet pakanra petsi monsama pharman bangso ajai mek biponpo monsam arani ke rong rat amekar sarlar atum anta talon pon athema kithek kere bida kithek atum detle kachini chot nangji kali kilu det kelom det arat atum aphan jongsi monsam aning thap lote anso sesi somindar ke hon rengmepo kirip somindar monsam arani katalon ke pirtheya det doan pen ronmai kachiteng kheng ke khangji aphansi towar ingpupon lom richo akaya hut pen sitame adet pen adet ke monsama phan aning hangrinti bonta non lirmia kaya hut ason anke kamatha chelara banga vedera jok ron thama ke ington un edetlo bonta 1945 aning kan second world war jutsi adet tin mulo katumta aning chilar rinti si monsam kewan jia to warilo lapen 1981 aning kan ke un pen patirpi ponsi international day of peace pupaklang ponlo bonta katalonarni mate adet abang ke hot mekka via jok puthot 2001 aning kan ke 21 September henlo pusi arni hotpon pamelu labangsoarni Catalonia hood government pen international organization atum pen danglok kacharlia hem lapen rong rup atum anta monsama pharmacy talon ponlo
1: laponapor anglitum kenang sodarni ajame kang denglong pen International Day of Peace alam jera thepi puthak gogoning tipen ke tokalam jer hunmili krupi pen ke thanpon lam jer arjoi long tanglo lake akashwani dipu adun thu pini alam jera jame kang deng long pen lun kabonda anparta lun sepo sarthe rong pila pen hun bang harmony beya tumang bong jehu chipu arjoi xena
2: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার্যরা তুমান ফান কারডম্পা জিরল নাংলি তুম আর নিবাংতা আকাশবাণী ডিফু অলং পেন আসন আসন বীরতা তুমু লামজির লাপেন চিহুত চিপুত চিতামে আর জুলং পন ভে সঞ্জি পিনি নীলি নাংলি তুম ফান ইসি প্রেক জেক লাপেনা কেনাং সত নাই আজাই মেক নাংওয়ান পিল ইলি তুমা খে আতুম চিতামে তুমু তক ঠেকবাং দুপিক কেতাবকে তক ঠেকবাংতা দুপিক সঞ্জি লুঞ্জির কাবন্দা তুমবাংটা দুপিক লাপেন কিলুনা তুমসিতামে দুপিক বন্তা আতোয়ার প্রেক যান কুমারনেকে পৌরমালুন জির লক সিকে টক বাংটা দো কুমারনেকে ওয়ে পারং রো আলুন লক কে টক বাংটা দো বন্তা কুমারনেকে খেলুন জির কাবন্দা লাপেন কিলুনা বাংটা দো লাজিপিনি নাংলি তুমা ফান নীলিমা সাপসু রিটালি পেন পাংরুম পেন খেলুন জির কাবন্দা লাপেন কিলুন আলুন সেপো আফানি লিডাক স্টুডিও লং চোফা লাপেন আলাংলি সামে নাম ল কারডম সার
3: কারডম
2: আলাংলি লাকে মাদু টাকালি নং নাম চেথাং ক্লং আলুন চেপো সার সার থে রং পি লাসে সার চেথা নাই থানাংলি নন কো না চেকে দু বম লাপেন তে নাংলি নন কো পিসি গে ক্লেম বম রেডিও কার জোরা তুম পান ঠিক মেন থানজি মাসা
3: চুরো ল লাসি নীলি মহাঙ্গে থেক বাংকে জেংখা কানিয়া রং পিতে প্লং আরং ওয়েস্ট কার্বিয়াং লং হাদাক সিনেলি মহাং থেকলো লাপেন জেংখা এলপি স্কুল এম ই স্কুল হাই স্কুল হাদাক পেন সিনেলি মেট্রিকে পাস ল লাপেন হায়ার সেকেন্ডারি বাংকে নিলি হুজাই কলেজ পেনসিকে পাস লাপেন তে আকো ডাক ডিফু 1992 অনেক ডাক ডিগ্রি নিলি নাং চার্লি দুনল কিলুন কে চেং বাংকে ইংদেং হিনি মানে ক্লাস হিনি ক্লাসকে থম লাসো হলম পেন সিনেলি লুন কিলুন কে চেং জেংখা এলপি স্কুল এম ই স্কুল লা সামার ভেকেশন প্রোগ্রাম হোক কালচার প্রোগ্রাম হোক সিনেলি কার জাবন চেং চেং লিতামে পাজুত কক লাপু প্রোগ্রাম কে থে লং কে লুন লুন লং

0: ক্লাসিক্স আলম বেশি নিলি কি দুল ন 1986-87 পেন কে নিলি কার্বি আংলং হেম্প্রে কে হাং আসং লং নিলি চের আব্দুল পেন জেংখা আলং বাংকে নিলি হাদাক কে এস এ ব্রাঞ্চ আ প্রেসিডেন্ট লুন্দা লুন বমলা কে এস এ আফান্তা নিলি সং ফান্তা ক্লেম্পন বমলা সনসি নিলি ওয়াং বমল আমাশে নন লুন বম ওয়াং বমল নন নিলি কে দু ভাঙ্গে ডাক দিফু রং সোপি লংকিং হি আর ওয়ার্ড নম্বর 9 বিরলা গেট পু তাপু নন ডাকসি নিলি কে দু
1: নাংলি হিন পেন কে পেন আনা লুনে বন্ডা লোলা পেন তে হালাসো আকাই হই পেন দা লুন নাংলি লুন গে থাং পিক লোলা পেন তে নন টু ওভে কে মিটুম সামে আর জু পিক লা
0: কলা
1: লালো কিছ থাং ক্লং ক্লং আলুন চেথান দাম পলতে নাংলি রামসো দো দেলো অংসো
0: কলা
1: ইমেক দা রেং এট ডেড লং রিয়া ফান পুসি সেংকান সুরি হিনিয়ার তা চোবাই দেড চোবাই দেড মিলু রেন রি কোরং বাং এফার লো চে জরা কাম কিছু কে নাং জং বহু লা পেন টু পিক লা
0: কলা
1: সে সো অং বং পেন নিলি নিলি ফানা কার জি কে লালো রাম সো দো দেলো অং সো লাসুয়া লুন কপি গে থেক লং পেন লা পেন দে কপি কামা থা পেন সিনাং লি কাবন দা লাসা
0: লাসুয়া লুন বাংকে আতমু আসাবো দো লাগে হেম্প্রে কে হাং আর মুংসিং রুম দো লা বাংকে 1989 আলম লহ আমাসি বীরসিংকি লং থেডুং হাদাক আর মুংসিং রুম দোপো রেলি দোপো বুল আমা নিলিতুম কার বিজুতাং জুবার আসং আহিন পেন পেনা আন লুনসে পো লুনসে পিয়ে তুম নিলিতুম হেম্প্রে কে হাং আলং সে চেলাং দুন রুগল চেরাব দুন ল আমাসে হাদাক দুন ল পেন নাবা বাংকে বীরসিংকি লং রেলি দোপো মাই কে থে দোপো আজও কে নিলিতুম উলুগুঞ্চি আই বি লং সে সাংদাম আমার বাং কাদো কবে তুমকে লুন চিঠিক ল কমানিকে তুমো চিঠিক ল মানিকে হিরজির চিঠিক ল নীলি বাংকে কপিসি পেনা কেপাক লাঙন পমালা হ বল আমার নীলি নিং মাথা লেয়াদ ল নীলি তুম জেংখা রং পিয়া রং হাদাক ইংনামা পিদো পিক তোয়ার বেঠেবি থাদা ইংনামা পিদো লাংহিয়া দং লং তাংনামা পিদো হালা তোয়ার আকং বগুরি আং লং লং তাংনামা পিদো লাসো মাথা লেয়াদ মাসি রং রূপ হাওয়ার রামসু আজো ইংনাম আজোকে ইংনামা পি দুপিক লাপেন রিড পেন হেমকে বাংল পোলোতে আর গাংসামাপর ইংসিকে বাংল পোতে লা পাকা কিংরি পিয়া কিংরি লহে রি নাই ডুং লহে দি ইংনামা পি তুম হাংজো দিদি আমাসি নীলি পাই তুম নংথাল কুমালনি রিড লং হাংজো দাহো দামসেরাং না লাইকে হাবিদা পিলো ইংনামা পিলো আর নিকে চি লু লোতেলা তুমকে লাতুম তা হং নংবার পো লাতুমকে হাং জো পো মুনি রেশন লাতুম তা কাসার লাং দাদো বং ওই লুন কি লুন আসন দাদো জো লাহাইয়া আলাম নীলি নিং পুরুলিয়াত মাসি কসন লন্তে লাহ পুল আমাসি নীলি মাথাল রামসু বাংকে আমেন দো ও ল আকপেন লাতুম ইং না পি তুম কে দো তালা রামসু আজু আনিং হাং পিক লালে দেংকা জং রং লং দুজি পাক পিয়ে লাহাই রং লং দুজি এ লুচিন লোর বা আফাং লং সন্দুজি কাইফো আফাং লং সন্দুজি লাসঞ্জে আমাসি আজও নিলি মাথা ল আমাসি লাপুকাই লোনতে লাসো পুথাক সে নিলি লুন টক মাতে ল লাসো আপ্রাং দা নিলি লুন টক যাই ল টক যাই ল সে তামে রামসো আলুন কে হাদাক সে আমা হাং পা থেকল রামসো দো দিল অংশ রংসো পি ওয়াং পো আলু নিলি রং লুন পিচম্প

0: নাং হাংজ করপি জুদেত আলামো ফেরে অংতে পো চেরেন জিতা লং লেল নাং তাসার তাংল হে রামসো দো দেল অংশ রংস পিওয়াং পো হেমবান দো দেল অংশ হেম কি মিওয়াং পো পো
1: লাপেন্ডেলা সো লুনলাম থেলংলা থুম রয় রয় ওয়াক রয় রয়
0: লা বাঙ্কে থুম রয় রয় ওয়াক রয় রয় জারবব আর ওয়াক রয় বাঙ্কে হালা সোদ আলাম ল হে নীলি রং রূপেন সিকে বাংল নাপেন ডাক রং সুপিকে ঠেক লং বাঙ্কে ব্রেক ডাক ডাকে মুনি তুম কে দো গথা কা হেম তা মিসেন সান তিং হেম সাইডে হেম থেং সং হবে হেম লং লি হবে বিল্ডিং সাইডে ল কিছু কিজুন তা মিসেন ল লাপেন তে কেথে কথে সহ লোক চার্লি পুস্তামে জোলাসো কেপ্রেক যে হা

0: rong bangke nitum lason sikaji chaknang hem chukim pusitame lason sin litum e kachukim nang lokaji chaknang kai pho hem saidi arbung ar phiga dugwe theng pil apen kai pho phelang basi ka pador saidi tanon la dagbe kali del lason thaksi non la kache songke cheng husitame dak nili theklong lo theklong lo je songja pu atuang bong lapen kache rabdun ajir pojir pi tum ang bong anta lana ke prek dola e jha ka tum bang ke kichu ke junta prek chaji ke dog thak ta prek chaji e jha ka tum han bang ke koi chaji lason ma ti rong pen ke bang tum han bolo dhadi la hai ar jan nili dak thek long lo la si tum roy roy wag roy roy jar bob ar wag roy pongtok koi ro hewai toy phulu ko desoy rong sopi asor anke ang thip cholong soy la helo nili ki puda mangela si arling the tum buji ne buji je ne la mangke chini ne lo ta nili ke thek dam long ar jan pesi nili mangke ala sud bon dalo
1: non puda ar ju bang tok pik la ke ove ki mitaman ta dead long ria phan posi se la solun komentu se ga bon dalo la pende kupi ka thek long men se hala so por thek long pen sing liga bon dalo
0: la solun nili ka bonda bangke 95, 94, 95 बहुत नीली थे लॉन्ग जे कार्बियंगलोंग ऑटोनोमस स्टेट मूवमेंट डेमोक्रेटिक मूवमेंट पुरलो कप्रे कप्रे का खेत अदाक नंग चेर आप दुनलो मी ओलाम लो लासों था सिनल तुम ता एप्रान चे थोंग दूर सी के क्लेम दुनलो लापेन के सॉन्ग हम फांग तुम नंग पिन खात के पिन पुस्ता में नीली के आप पोरो टिंग पेन लून के तोक पी दुन की लून नून लापेन ते লুন চিতো পুস্তা মেকে থান পন লাহায়া যাই মেক্সিনে লিগে চেরাব দুলো লাসি সং হাম ফাং লং থেকলং ল এ জায়গা কা তুম বাংকে আলি ফানসি আপ্রাং দুনপো ক্যামেরা চেবেক দুনপো কোমানে কে কপিনে এ লাসন চেরাব দুনপো লাঙা বং পুস্তা মে অরন পর কে কে পো আপ্রাং দুনপো আর্লিং থে তুম ফান চে তংপো লার্লিং থে সি এম ই এম তুম ফান কাচিং কি ইয়া ফান আবার সাই চু এনপো সেতামে লাপু হক হাকে ক্লেম নিং জি রার ফানকে যা পো নিং জি লাহাই সং যা পো তুমা পেন চেং লক পেন না আনা তুম বাংলা সন লো আলম ও ফাঁসি ক্লেম চট মালা তুম যাও পয়াত বাং নিলি থেকে লং লো কে ক্লেম লা পেন আওদা দূর আল্লাম গে নিং জি কা ডো কবে নিলি নন আমেন কে পুপে লো সং যা পো তুম ফানকে সেতামে নিলি লা সন সেকে থেকে দাম লং লাসি রাধা মায়া লংকে নিংজে পো সেমে পা ডেং পো উন আন উন আন আরি চিরুং পো হেমপ্রেগে হাং হেমপ্রেগ লং লিটিক নিতুম সাংসে হেমপ্রেগ লং লিটিক নিতুম সাংসে ক আন আন নে হাংসার লং পো রাধা তুমান পাথুর পাকলো লাসি রাধা তুমতা কার্বিয়াং লং রাত আতকা নু আনতা থুর পাকলো হেমপ্রেগ নাংজি হেমপ্রেগ লং লেতে খেগে বেরলো লাবাংকে কাদ্দু রাতা ক্রয়লো চেতুদুন পাকলো তামে এ জাহা সংজা পোটুম লাসন সি ক্লেমলো আলম ও আরপু ডেংডন পো ইরি প্লট হা লা আল্লে ফানলা কাউন্সিল লং দুন পো কন্ট্রেক্ট সাপ্লাই লাহাইছি হ্যাঁ চো এন পো আহেম চিকিম পো আদর কিছু কিছু গাড়ি চেনাম পো লাসন সি নিলি থেগুন লং লাসি হা লা সেমেকে তাঙা বাংকে সেমে লং ডাং আসন সি পামান লাপ লাল লাসি লাকে চেথান নাং কগজি লাগে হালা তুম ফানকা সরসা কোমানে ইনুদ বা ফানকা সরসা পালাম কালি মানে পামিঠু নাং সংজা পুটুম দা আনিং পামি নাং এ পাচি কুবির নাং এ পাচি থান সেরয় পাচি মুম সেরয় নাং পোফাসি নীলি বাংকে কামাথা দা হাসি দেড় লং রিয়া ফান পুসি নাং।

0: কেকপেকাং লুতি এবেং আনাং মুমাং মান্দে থিবিন থেবান জো দাসে হোলা হেমপ্রে কেলং নাং পো হাদাক চিঙ্কি দাম নাং পো ত্রিপাটায় টক দো নাং পো দেলহি দামনাং জি চেসং দামনাং জি মহালা সোহর বাংকে লাইতুম কে আবিলো তুমি থিবিন থেবান পো আবিরাত পো জো লাসো ইনিং কে যাং জে লাপে ইনিং কে অয় দুকক লো নিলে লাসি সংজা পোটুম ভান থান মতিগলো নাহার জুন না জুজে লাস পশিল নিলি কাবুচি দাম নাম
1: কাছে লুন প্যান্সি থান
0: লুন প্যান্সি থান লাসে নিলি ফানে পেন আনে তুমি নাংলা সেলাই দো আ

0: লাগে বাং ফান চৰ্চাৰ আৰু পুপু কা চৰ্চাই গালি নিলি বাং হক পেট খেদি খেই গে চিংহন
1: ঠান্দন
0: নন বিচাৰলাম লাহে চংজা পৌ তুম ভাদা নিলি চিংহন পিক পিক লাং চৈছে পাকলেম থুনা লাচু আনি গে পাৰোং নুন ফাঁচি নিলিগে কাবৰি জেৰাপু
1: নালাচা দেৰলঙীয়া ফান পুচি পালাম মাং কেনেলিকে টকা বন্ধা তাকো পিপত মাকে থান লং লেণ্ডে ৰিডু কাৰ যোৰাত তুম চেমে নাং চিনি নুন ল চন্দাক থাক নিলি লুন চেঠাং পিকলতা চেংকান চুৰি হি নিয়াৰটা লাচো লুন দা চেঠাং পিকলা পেণ্টে নন পুটা আৰ্জু বাংটো
0: আৰ্জু বাংটো
1: আছে লাচো আলুন দা কপি কামত হা কপি ঠেক লং মেছে কাম বন্ধা লাচা হা লাচো হ'ত আপৰ
0: লাকে নীলি তুম মানে নীলি জং জং আলাম তা ডাক দুচিয়াত ল লাপেন্টে কাছে সং আলাম ডাক দুলো নীলি জং জং আলাম বাঙ্কে নীলি তোমার রং কি দুঃখ সপিতা গালি লাপেন পাফি পিক নীলি তোমার রং জেংখা কানিয়া রং পিতে প্লং রং পুলোটে আর নং গেছে থাং পিক নীলি পশি রঙ সারলো কার্বি কুরফ ডাক দুলো রং মার জং তেংলো হালা ডাক তোয়ার হবে মি হবে লাং হবে রং বারিমলো হালা ডাক তোয়ার আবে রং চহলা দা তোয়ার মা চেয়ার সে বেজি বহি বহি ফাঁক হি দংচুই লা আন তোয়ার লা আন আ ডিম পেন্সি নিলি কেবা লা আন কে পাফিয়া ডিম পেন্সি নিলি কেবা আদন তিন তা হেম থেং সং সাই দিল আর রুম কিসুন বাঙ্গে লা আন কাম আবে আর রুম কিসুন কে হারিট কে দাম কালীপুতে হিথি বরবা কে দুন লাসি আর রুম কে সুন চজি আমাসি লান কেপা ফি মনি রে তুম তোয়ার টাকা চে পান তা নিঙ্কান সি পেনে ভয় বেজি লান থুকে লাকে ইং ফাটলে দু তলা পুলো আজালে দু তলা পুলো হেলা দ্বারে পো লাসি লা বহি ফাঁক হি দং চুই লা আন আর ডিম পেন সিনি লিখে বাংলো তে কাছে সং লং কে ওয়াং পেন লাদাক দিফু রং সপি লং নন লা হেমপ্রে কে হাঙা সং ESDC অফিস আলং সিনিল তুমবাংকে দুকলুং লো হাদাক মাসি পিনি হানসে রং হান পেন পুস্তামে বাঙ্গু পিমা কে তুন কে ডাংলা পুচু রুন পো আর নি ওয়াংটা মাই মিটিং দুন পো লুন লুন পো লাসন লো সেতামে ইসি আপর হোর আর নিঙ্কান লাপেন আর নিয়া আছে ক্লো বাং নিলি নিলি নিং আবি দেয় ল সেতামে লাসো হোর পার্টি অফিস এলং লাদু ভা রি কা পাঠেছু বলি আসো নিঙ্কান নিমি গেতালন পাঠে পিগান নিলি তা মানে নিলি কায়ং বঙ্গেল আন কেথে আমাই লুতু নামাই গে থেকলং লাং নিলি তা নিঙা রং পেল চে হক সাইল লাপু বাং অক আন কি তুন কে অংশ গলি রাত আফানসি গে পাচুই লাসো মাইল নীলি নিঙে পুরি বাঙ্কে নীলি নীলিং নীলি নিং জমা থা দাম বাঙ্কে নিং দুক পি গান্ধা বাই লাহায় তাঙ্কা লাহায় অক আন আনাকি অং লাহায় ডেকোরেশন লাহায় কাদ্দু কাবে ঝিলিক মিলিক বেলুন কা পাংজার কাদ্দু কাবে পীরথে কো আন নিল তাক পয়সা কে দামি দেই লহ ই নুয়েট মুন্থি দিং নিলি আঙ্কে নিলি গেলা পার্টি ফিস লঙ্কে কাংনি বের তালা হেম্প্রে গেলা মা কিংরি লাদাক দো মতি দি লাগে সম ডাকসি ইং নিলুন পার্নি গংসাম বাংপেন জিঙ্কি দুন পল সল আমার সেই প্রোগ্রাম কে পেন আপ দো পো লুন কি মি কে নাং সল আমার সে নিলি ডাকবেন মা থাপন বয় বয় ল আজও তখন দেয় লঙ্কে পুথরার নি ডাক প্রোগ্রাম হন নিলি লুন দেল নিঙ্কান সুরি হিনি আর্তা পীরথে আকায় নাং চক সিপু মানে লা সহুরা প্রোগ্রাম হেদি নিঙ্কান সুরি হিনি কে চক হে লা 21 শতিকা বুটা পুল লাসো অসমিয়া পেন বাঙ্কে লাসো সেলিব্রেশন বনলা নীলি জুটি নি দেল সেটা লাদাক পার্ট অফ হিস লং সিলাসো আমার লাসো পশি নীলি মেনা আছো মাথা নিং দুক ল নীলি তোমার রং লাহান কে পাফি মারনি সিজিং থোড়ুনি মালা বলো তো যা তা হেমপ্রেক সিকে হাং লোপ ম হেমপ্রেক হাং লোপলতে কে লং লোপতে আং দিয়াং দন সিচে মানে লং পো নে তোমার রং তা তোবার তো পন লং পো লাং দা দুপো মে দা দুপো তুর বং পো বাং বাং তোমার রং সন পয়া সিনি লিহার সুদ কে হেমান দন না সব থা গলা
1: মাসাব সুপার জি মাস রিং কুং সি
0: আলুন বাং নিলি চুতি নি জাং ল নিঙ্কান সুরি হিনি আর তা পীরথে আকায় নাং চকসি নিঙ্কান সুরি হিনি আর্তা পীরথে আকায় নাং চকসি সিঙ্কান কিমি কারচো আলির আচাম সিঙ্কান কিমি কারচো আলির আচাম পিপদ মাপু আন রেং দগ রেং নি
1: পেন্ডু থুলাং সার নাং লিলা খেলুন জি।

0: এবং কেন লিগে পেনাং আনকে তো আসং বং পেনা কই সিয়ে লুন দুঠলা এ মেকটারেং এট পহলা সর লুন হলা স কাই হরমেন তা নাংলি লা লুন বন্দা দেট বাজে থাং দেট পেঙ্গে আর জুবাং দু পিক আপনি নন পুনা জুবাং নো লাং সার সর লা সিলা সর লুন তা কুপি কে ঠেক লং পেন হলা স পর হচ নাংলি লা সর লুন কা বন্দা লং লং
1: লা বাঙ্গে নিলি পিনি নালে তুম ভান মতে কার বিয়াং লং রা রা ভান নিলি থান ডাক পো আথে লামপাতু লামপ্লাং প্লে সুপাতু সরেংরি দি নিলি ফান কি মিলে নাং পুনো হেনলে নাং পুনো সেটা আমি হালা সর নিলি কে ঠেক লং পাসনি এ সন বাঙ্গে এমে নাং বং ক্লেম রা পেট দাম রা পেট হিয়ান কাচে বের কাচে বের লাপেন কাচং থুইল কাচো বাইল লাপেন তে এসি বাংকে দিল্লি রংসুপি ভারত সরকার কাচারি এতুম কাইকে মাতা লাপু নিহাং নিরেপ আহা ওয়ার ফান পুলোতে কে লাংরেম দো কে তাংরে দো আজাদ পুসিতামে নন বিচারলাম ইলেতুম কার বিয়াংলং অতন মাস কাউন্সিল চেলংল ডিস্ট্রিক্ট চেলংল সিতামে নিকান সিপেন কো আনা তাংকা সি তুম দাগ নাইমা এ নিহাং তেং বেন লংলে লাপেনতে বাজেট তা ডাইরেক্ট চেবান লংলে আসাম দিসপুর লং নাংবুর জি হাডাক পেন সে চেবান লং জি হাডাক তো বাংলাং চং থানু নালা লা ইসি ল লাপেনতে হালা সোদ হেমপ্রে কাচে সং আপু থাক ত্রিপার্টাই টক দোনাং জি কাপা দুজি এফান কো আনো নেকা বর ই হালা সোদ আর্লিং থে তুম বাং পেন আন ক্লেম ল সিতামে নাঙাচিং ওয়াই ফান বর ই দিল্লি সরকার তুম হালা সোদ লাদাখ বাং এস ডি সি মুভমেন্ট লাসে নর্থ ইস্ট আসাম পুলোতে কার বি তুমসি লাপু কে বাং চেং কে দোচেং ল পুলো সিতামে পিনি কার বি তুম ফান লাতুম বাংকে একে তাংরে দু কক ল ডিস্ট্রিক্ট বাং নাং পিল সিতামে ডাক তাংকা মাহা আজা কং হবে লংলে ফেলাং কাচেরাই কম আজা কং হবে এবরেং ওয়ারসাই কে লং জি লাহাই আজা কং হবে হালা সহুদ কাউন্সিল লং 30 ডিপার্টমেন্ট আবেলা ফথ্রকা ডিপার্টমেন্ট সিদ্ধ চলা এডুকেশন কালচার অমুক এগ্রিকালচার লাসন হ্যাঁ ফরেস্ট লাসন হ্যাঁ থ্রক নে থ্রক সিনে লাং সিদ্ধ চলা সেটা আফি লা এম ইউ সাইন্ডেড পেন্সি 30 ডিপার্টমেন্ট বাংকে চেলং লাসি সরকার আতুম বাদু সরকার লে দিল্লি লং চারি পুস্তামে লাপু নিহাং নিরে ভাওয়ার স্পেশালি কার্বি এফান সিক্স শিডুল পলোতে কার্বি আইতুম কার্বি আংলং সিক্স শিডুল আরো না তেংপেন মিনি কনস্টিটিউশন আরো না তেংপেন অটোনমাস কাউন্সিল চেলং লাপেন ডিমাসা আতুম হাফলং লাতুম তা সিক্স শিডুল কাউন্সিল মানে অটোনমাস কাউন্সিল চেলং ল লাসে লাদাখে কার্বি তুম হাসিকে পিল হাদাকে ডিমাসা তুম হাসিকে পিল সেটামে লাতুম ডিস্ট্রিক্ট নাং পিদেল পুস্তা ডাক এ নিহাং লিং কা সোলাই এফান কাচারি এফান আজা কং নাং পিপে লাসে হেমপ্রেক নাং জি লাল আসো হেমপ্রেক কেপালং জি এফান সংজা তুম কেথে গিডিং তুম বর ই পিকল দাম দা দাম উলো সেটামে নাংচিং ওয়াই পিপে লাসু ইনিং কে অ লাসু নাং কে বের লাসু নাং চং থুয়ে পশি এফারলো হি ই চো বেড়া সন্থ সি পিনি ব্যাংকে কার্বি আংলং রাত ফানকে কার্বি খে ফান ব্যাংকে সনসি মান দেল লাসি এফারলো হি ই না চো বের হুতা এ হে মাসর এ চর এ রুব তুমা বি তুলোতে হি ই চো বের পেন থু ঠে দেট বুরবে দেট তা মান দেট তাহায় লাসি আজও কে সাং হত পুস্তামে এ চর এ রুব তুম পেন বা জির পুজির পি তুম পেন বা এসমার পেন পুস্তামে ইরা পেট নেই লালপুতে বাং নাং থুরুন পো লাসং থাকছে খেই কাছে সং রাত কাছে সং পুলোতে এমেনা সে এমেনাং বংসে খেই হাং খেই হাং বং খে হিজান সে চিংথুর সে রয় নংপো কাছে বের সে রয় নাই গালি লোদাকে লাফানকে আদিমাক লং পেক নাংনি লালে সেক্রেটারি মানতে লালে চেয়ারম্যান মানতে লালে স্পোক্স পার্সন মানতে হ্যাঁ লাগে ঠেক দেট পো লাহি চো দেট পো জো লাসনা আওদা দূর ঠেক লং লিলি লাসে এমেনাং বংটা কাছে বের পুলোতে কোসন খেয়ে দাম উনলা বা প্রাং উনলা সংজা তুমটা কোসন দাম উনলা লাসে রাত লাপেন সংজা রাত লাপেন সংজা পো তুম নিং সিবের নেই রাত আং বংটা কাছে বের সেরয় এবার নাং জি সংজা পো সংজা পি তুমাং বংটা কাছে বের সেরয় লাহাই আবেদন নাং জি লাসো ফাঁসি নিলি এম এক তারেং এপ

0: ইংথিনো এয়াত বন্তা নিলাম থিয়া বেদে নীলি নাংপুদুনো ডাকলো নাহলে ফাঁস নীলি নাংপুদুন পোটে নাহলে বাংকে নীলি সেক্রেটারি ক্লেম বম পুজা চেয়ারম্যান ক্লেম বম্পা নীল ফানাং থান পেট পোগে জৌ লাস লামলো লাসি লাসি মেলে নাং পুন হেনলে নাং পুন চিনি দু এত হেগলং এলো লাপেন পেন নাং আন সং জা তুম পেনকে নীলি হেমপ্রেকে হাং হুটকে কাম ক্লেম দু লংলো লাবাংকে নীলি কোপাইকে মেলো নন পুসিতা মে নীলি লাসো পুঠাকে নীলি চিনি খাগলো মাতে এক্সপিরিয়েন্স লো জেলালো
1: ইংকুংসি পালজিমাসা এমেক।

0: কিছু কি নাং জং বহো
1: হুম
0: পোলা সলুন তা নাং লিসি গা বন্ধা ল নাং
1: কালাই
0: মাসি কিলু নিগলো
1: হুম
0: রাত্রি কো পিহান সিকে পুডাম মশা
1: লাগে আহক ল হালা সুহুত হেমপ্রে ভান চেসং চেসং ল সেতামে লাসো আপ্রাং বাংকে ইতুমকে হেমপ্রেকে হাঙা সং পেনা গাপত ইতুমকে ইলেকশনকে থুর নাং নি ইলেকশনকে অ্যাভয়েড নাই ইলেকশন থুর লোপলোটে লাদাখ বাংকে টাঙ্কা মাহা দুপো গাড়ি ঘোড়া দুপো আপদ মো এম এ গ্লু এটপো হেমপ্রেকে হাং তুংতে দেটপ আমি তুম হেমপ্রেক হাং নাং নি পুকা দোকাবে এস ডি সি আবের পেন হৌ আথাক আন সংজা পো সংজা পি দো আনতা চেরাই ল আর জুদু নং লাই গাছে পারাই সেতামে হালা সহুত নরসিংহ রাও প্রাইম মিনিস্টার কে দোহরে লাম ল দিল্লি ল আমার ডাকার বেংলং পেন সংজা পো সংজা পি তুম দাম ল তে নাংতুম হেমপ্রেক হাঙি বলুতে লাপুকে নাংতুম চকচি নাংতুম পাবলিক রিপ্রেজেন্টেটিভ দো নাই নাংতুম এমপি এম এল এ নাংতুম হাদাক চেহাই নাই নাংতুম হাদাক সরকার নাংতুম দো নাই কাউন্সিল এলং বলে নন কে মালো দোকে বলো নন বাঙ্গে কংগ্রেস সরকার সে দো দে লাতুমকে হেমপ্রেক নাংনি পুমা বলো লাতুমকে হেমপ্রেক নাংনি হাঙে দেটকে পলাম লই আমাসে এ লাপুল বলং তে বুমাসে লাতুমকে ডাক চেওয়াং ল আমার কে এস ডি সি কনফারেন্স দোল কাছিং ওয়াই মাই মাই পি দোল আই পুলোতে হেমপ্রেক কে লং নাই পুলোতে তুমি ইলেকশন থোড় নাং পো যে পিপল ইলেকশন থোড় নাং নেই পুলে আকো নন থোড় নাই পুকে পো আকো সং হামফাং বং তা কাছিং টন কাম না থেলাং কাজে টন তেরা কাম না থেলাং ইলেকশন কে থোড় নাং নেই ইলেকশন থোড়োতে লাকে সি এম ই এম নাংমান পো গাড়ি দোপো টাঙ্কা দোপো মোকে হেমপ্রেক ভান্তে নি দেটপো লাসে কাউন্সিল কে লাগে লাসো পেনকে ইলেকশন থোড় নাং কক ল হাই তা হাই দেল এস ডি সি তুম হাই দেল হেমপ্রেক হাং সং তুম হাই দেল পার কে লাপু নাং হাই বম পুথত আফুরুন তানা হাই দেল পুথর আফুরুন তানা হাই দেল তাতে হেমপ্রেক কে হাং আবাংকে চুনচে মা চুনচে কপি কসন দং চুনচে দে আনে লাকে কাদ্য গবে সংজ্ঞা তুমতান দন চুচিনি প চুচিনি আদল লাসে নিলিগামা থাদুন বাংকে কাউন্সিল লাগে রাত আখি আদাত রাদা কার্বিয়া খে এফান এসে কেথে দুঙা আহম পটি ল কেথে দুং লাগে সংক্রু ল লাসোয়া কাউন্সিল পেন্সি লাসোয়া সংক্রু পেন্সি কার্বিয়া রাত কাদৌ বেদা চুলং জুল নাংপো চিংথুর ইনাংপো পাপ্রাং ইনাংপো লালো লাসি লাগে কমানি জং জুং জংসে না আর সংক্রু গালি পো লাসি কমানি আসি এম লে নিকান ফারি নিকান ক্যাব চারি নিকান ক্রিপ হ নিকান কয়লে চারি পুস্তা চারি লং পুস্তামে পাচারি নাং থাংলাম ইস্তামে রাত আফান রাব নাই এঝাগা সংজা তুম লাসনসি নাংমান ল লাসু নিলি কে থেকদাম লং অদা দুর্ খেনু লাসি লাসন ক্লেম দে না পো ফাঁসি নিলি কি পুদা লাসি কিছু

0: নিলে লাসি মো মোটা লাস কাউন্সিল ভানকে লাসন পামা থাথে দে না লাসন পাংহয় হে দেট না পুয়াফা নিলিগে
1: লালসা নাই খেল যে কেটক আন কাবন্দা আন কিলুন আন পথাই তুম পেনান যে থানামল সে নাংলি সংসুরিয়া সাইডো পো ইফিস আমি নিলি তুম নাংছু ফাতেং পে নাংলি পিনি নাংছে টাউন পট নিলি তুম মাহিন পে সামে চুরুপি গলম সা
0: ওইতা
1: তাংতে নন পিনি কাম সোজা মেগ মাং টন পনিক না কারডম সা
0: কারডম কারডম
1: লাপোনা পর নাংলি তুম

0: হিন্দি গজল আলুন কেলটকে পর্যায়ে কাং নেকেলা পঞ্চি কাং তো নিকল লাকে আকাশবাণী টিভু জামে কার্জল মামলা কে এফ এম বেন পেন পারুসির তো বড়ুসির কে মেগা হার্স নিউজ অন এয়ার এপ লাপেন রুইস আই এপেন স্টামিনা লিতুম আকাশবাণী ডিফু জামে আর জুইলংজি নন স্টুডিও ঘুরে পর পরফাইট্রগ্রামানি প্লিকেরা ভব লেঙ্গি দুটল পরফাইট্রগ্রামানি প্লিকেরা ভব লেংলোতে গুয়াহাটি পেন কে পচিতাক আসামি সালাম পেন সন্ধ্যার আঞ্চলিক বাতরি আর জুইলংপু
1: আন্তলয় ট্রান্সফার করে দিবা কমিশন পাবা
2: ইমান উজু কত উজু এটো মানি মিউল কলা ধন ঘুরে আনে আনর একাউন্টের পড়া ইহল অপরাধ জেল হব পারে নাই ভাই নকরু আপনার ব্যাংক একাউন্ট নিরাপদে রাখক কাকু ব্যবহার করবলে নিদিব আরবিআই কয়
3: জানি লোক সতর্ক হই রব
2: প্রতিটি ব্যাংকের ভাবে বেলেগ বেলেগ কেওয়াইসি পেপার যদি এটাই চাবি হলেতেন
3: আছে নহয় দেউতা সিকেওয়াইসি আইডি
2: সিকেওয়াইসি মানে
3: ব্যাংকে আপনার কেওয়াইসি বিবরণ সিকেওয়াইসি রেজিস্টার আপলোড করে আর যোর পর আপনি পায় ইউনিক 14 ডিজিটর সিকেওয়াইসি আইডি যে সকল আর্থিক লেনদেন বৈধ হয়ে পড়ে এথায় কেওয়াইসি আপডেটের

লাকি আকাশবাণী দীপু আদন্থু কার্বি দেটলংরি চিংহনালুন কেরতকেপারজু জামেগংদেং লংপেন জয়রাম ফাংচোলাপেন আলাংলি রিজাংটুপেন কিলুন আর্জুক সিনাং আলোনালাম থেলকে বলন দৌবিনৌ।

আদন্থু বলঙ্ক মাঝি কার্বি জুটাং হাবার মাই ডোমেন কেলুন আর জিউক সেনা আলো নালাম ফেলকে কার্ডম কার্ডম কেথে আমান।

নহে দাং লিটুম বলঙ্ক মাঝি কারবি জুতা খাবার মাই তুমি কিলুন আর জুই লং টাংল আদন্থু মোহন সিং হানসে লাপেন আলাংলি রিসাং তুমি কিলুন আর জুই সেনা আলু নালাম থিলকে নিতুম হেনল খে নকবে লবং সলন কবন্দা বং মোহন সিং হানসে

মোহন সিং হানসে লাপেন আলালি রিসং হরুমেন কিলুন আর জুই লং টেংল আদুন্থু আসামে সালুন আর জুই সেনাং জুবিন গার্পেন কিলুন আলুন লাম থেলাকে বড় খা টোটংটে আর জুই সেনাং জুবিন গার্পেন কিলুন লাবাং সোলুন।

আসামের সালন কেলটকে পার জো জামে গ্যাং গ্যাং লংপেন কে জোৎসে বিজয় ভুইয়ান লাপেন আনি মাছু ধরে টুপেন কিলুন আর জো এক সিনাম আলুন আলম থেলকে ইমান ধুনিয়া লাবাং সলুন কাবন লাবাং বিজয় ভুইয়ান।

0: pahing no det po pang ar det po ang dak pen si ki thu pang cheng pong ke la pen gila si poor brushing habits pen la ki chu ki jun bang hedi asa chelang dun chetang po chutang elo po de ka kita ka chaharuk bang ke chiting ni ni de nang po mudwas lai and dunang po hedi
1: churu lo pachini pon po tang ti li tum penangan theklong lo labang so aso ingki ki chu pu ki osumara long si li tum thekdam long ji tang ti labang so sumar tum long ingki ke pa chu che de je phan ku pi si li tum ki claim nang po
0: osumara phan ke pa cheri nang ji bang ke brush ke pa mari aphan kai ke ta than ver nang ji mana under supervision he de kai ke ta li tum apai po a cling tum si kai ke ta atheo sumar tum ke cheharu pusta mila an thek the ki chu ki jun food particles ta anghor lo si la tum ke dui lang la pusi ju ira bom po la si kai ke ta apo pai lapen ki hem ar leng ki the tum si kai ki ta ja po nang ji ada pusta me brass ke mari alang tum ke mari lagot si alang tum manda pa mari po nang ji a jo mek jang ji ang ko ta he de la bang ki claim nang ji lapen ki ki thu ke dok ke pa chu bang ki pa kom thek lo te mesen po lapen ki osomara phan kai ki ta milk bottle mate chulang abong he de osomar tum phan pp mate la chulang abong bang ajo pen anarlo sita mi mek pa jang ilot abang ke klem ignang ne la pen lote dental cavity mati inki ke cho bang ke abisi dat po la pen ke fluoride toothpaste si pa use ver nang ji la son fluoride toothpaste ke kopilo pilote nang litum dentist mate doctor long pate boglo pilote la tum nang than dun po kopia toothpaste si osomar phan ke ki mema non son la po hi thi long nam damaret la son abang ke chok che de ji athe fluoride level ta depend osomar tum phanta la se doctor pen and pondet si pa use nang jio somar tum phan la pen ke dentist long mate doctor long ta me kai ke ta patte bok pon ver nang ji routine dental checkup phan kali pulote osomar tum ke bihek pen si inki ke chobang ke dover titi la se patte bok dun lo pulote ke ching pen treatment lang pon po la pen ke treatment do somar tum phan like fluoride application pen silen lahai pen lahai treatment and pon lo pulote somar tum ingi ke chobang ke avedat po bihek pen si
1: churo lo bachini pon po tangte ili tum eso pena vike jang mate eso nia vike jang la pusan da do tangte labang so pot kupia pot si ke chmani glo nang di thanik chima
0: kalang la eso ni pena vike jang mate gum bleeding la bang hedi ili ke ani wang si munit ke ke choki jun pina ka pot la se ke choki jun la jun to food deposits la hai bang ke plug mate la son aso along nang ka che bon dun do cocktail stains calculus la hai bang ke aso long ching thang o po la hai ni tum char tok dun de mate ka char tok ta ni limo pen than lo that kachar tok bangela son thenga bet mate safety pin lai bang ki use nang ne lai dental floss lai pen si char tok pon nang ji la pen ke lai bang ke la poor brushing technique mate proper nilitum brush ke mari anyom kachini ne ajhak tum ke eso ching thi nang ji pupo arki doset doset anse kaching thi thi se tamela sona bangke nang ne arki doset doset an kaching thi pen si kakla population kali la son ke mari lo pulote eso ni phanta kana hok do dak pen se tamme ajur eso ching thi lo pulote eso ni long ta bleeding do kok pomate dak pen ta avi nang jang popi potma pulote la aso ni long bangke আমি একদো দাম কক পো হার্ড টুথব্রাশ লাই ইউজ পেন আজুর পেন ব্রাশ করি দেট পোলোতে লাসে প্রপার ব্রাশিং টেকনিক আবার কি চিনি বেগ নাংজি লাপেনকে কাই কেটা সফট টুথব্রাশ সি ইউজ ফের নাংজি লাপেনকে ভিটামিন কে কম আতুম হেডি পেশেন্ট তুমলা ভিটামিন সি স্পেশালি লা ভিটামিন সি কে কম আতুম মানকে আগামস জিঞ্জাভাইটিস লাহাই কে লং বাং penang do do aso ni bang kang det po engke dak pen si avi nang jang po la pen ke la tobacco dumal hai ke chu ke mong hai tum hedi la pen ke hormonal changes pen da do do bleeding gums ke la pen ke la gum disease jong si treatment and e pulute eso phan ke na hok bang ke thetan la pen ke gums anta hedi kang la po mope jo pe jo pen ke eso ni ke kang bang jong si chelang dun de pulute আসো ফান আন্তা পাহাই ডুক লাপো মাফিয়ান কে এসো বাং কে জক দুন লাপো আং টন পেন
1: চরল পাচিনি পনপ তাংতে লাবাং সো ইং হু আর লো লং আকি সো কপিনি এবাং আর জন ইও কে প্রাণ পেন কাচি রাব দোমা
0: কালাং আহগ লো লাইং হু আর লো কে সো মাতে ওরেল হেলথ কে এবাং আর জন আকি সো

0: পদ্মা পুলতে আসো মতে চিকলোজন ট্রক পেন্সি অসমারা সোকে কেবাং কেপাং চেংল লাসে থ্রি ইয়ার্স পেনলো পুলতে নিকানকে থম পেনলো পুলতে ডক্টর আলং পাতে বক দাম মিল লাপেনকে লাসহুত নিলিতুম ইঙ্কি কেপা চোচে দেয় জি আফা নিলিতুম লং লাইক সিলেন্স মতে লা ফ্লোরাইড এপ্লিকেশন লাহায়া ট্রিটমেন্ট দো লাহায়া ট্রিটমেন্ট এজং সে কুড়ি পন দেলো পুলতে থ্রি ইয়ার্স পেন পুসে দা মি আসো বাং ইঙ্কি কেপা চোচে দেয় জি আফান ইসি আভার সাই দো
1: চরল পাচিনি তংতে ইলিতুম পেনাং আতুম লং থেকলং জি এসো কেপার লং লাফুসন তংতে লাবাং সো আপদ কপি আপদ সিকেছে মানিক লং নাংলি থানিক জিম
0: কালাং লাকে মেডিকেল টার্ম পেন পোলোতে ডেন্টাল প্লাক স্টেইনস মাতে লা ক্যালকুলাস পুসি পুপু হে লা ইং হো আর লো লা এসো লং পাঠান টান আসন দো দো আর লং আসন সি নাংছে মান দে টি ফার্স্ট অঙ্ক কেল আসন স্টেইনস আসন সি দো কক জি লা আফেক আসন এরিং রাং আসন সি দো পো এংকে লা লাহাই নাংকে বনা হুদা বাংকে লা আফেক আসন এরিং রাং পুসামি ইলিতুম জং হেলে লা এসো চিং থিদুন পুসি তামি হেডি লা সো আবাং আ কালার মতে আক এর আফিক বাংকে কাকে দে টিটি লা বাংকে স্টেজ ওয়ান আং দেংল লা আফিক কে রো বাংকে আকে এর আসন সে থেকলং জি লাপেনকে লালে জং সে নিলিতুম ট্রিটমেন্ট এন্ড দুন্দেলাং পুলোতে আর লং সঙ্গ চেমান দেট পহু লাফান বাংকে ক্যালকুলাস পুসি পুপু হে ক্যালকুলাস নাং চেমান দেট পো ক্যালকুলাস আং দেংলে কেলি লো পুলোতে লা বাংকে হে নো পিকলো লা ক্যালকুলাস আং দেংলে লো পুলোতে লা এসো নি লং আন্ত হেডি লা ক্যালকুলাস মতে লা আর লং বাং সে এসো নি লং আন্ত বন দাম লাপো লা বাং চো লাপো এঙ্কে আসো নি তুমাংকে আবের সে দোকক পো এঙ্কে আসো ফান বাংকে পাদিং রয় রায় আসন সে ইলিতুম থেকলং পো এঙ্কে আসো বাংকে পেজো পেজো পেন হাইডুক বম পো লা বাংকে মো চক লাপো আসো বাংকে লাসে লাকে কপি পোসে লাসন কাছে মান মা পুলো তাংতে ইলিতুমকে আর্নিবাং সে কে চৌকি জুন পিনা লাসে আর্নিবাং কে চৌকি জুন আপদ সে লা ডিপোজিটস মানে ফুড ডিপোজিট জিটস লাই বাংকে এসো আং কেপ আলং বাংকে নাং জাং দুন বম্প লাসি ইলিতুম কাই কেটা ডেন্টাল ফ্লস পুদো ডেন্টাল ফ্লস লানালে তুম ডক্টর লং পাতে বকলো পুলোতে লাতুম হদাক লং ইক পো লা ডেন্টাল ফ্লস পু হরমোন আলি তুম এনসি কাকিতা কপি সঙ্গে তুমি কেচো কে টাং মা লাচো টাং এ লোপতে ডেন্টাল ফ্লস কেলা হনা সোনা জাত সি দোদো লাসো হনা জাত হেডি এনসি লাচো টাং লো পুলোতে লা আসো আং কেপ আলং কাকিতা চে এন্ডুন ভেয়ার টিটি নাং জি লাহাই চে এন্ডুন ভেয়ার লো পুলোটং তে লাহাই প্লাক ক্যালকুলাস তামি নাং বন বেল লা পেনকে ইসু কাচিং থি কাকিতা ফং নি কে ক্লেম নাং জি আদাব এম এ কে প্রাং লোতে এফং মারি নাং পো লাপেনকে আজো আনচো এড জাত এড পেন তা মারি দুন ফিট নাং নি আজো আনচো তাং এড লো পুলোতে থার্টি মিনিটস আধা ঘন্টা লান বাঙ্গে নিলি তুম স্যাং পেনসি এসো বাঙ্গে চিং থিদু নাং জি লা দেট সে তুম মেক বাঙ্গে জাং নাং জি লাসে লা বাঙ্গে নিং সি বি নন আন কে চো তাং পেন এসো ব্যাং চিং থিদুন ফিট নাং নি আজো ব্যাং লা কে চো তাং পট এসিড লাহাই প্রডিউস লাং পট লাহান আপর পি নাং জি কপিমাই তুমকে চো ব্যাকটেরিয়া বাং এসিড কনভার্ট লাং লাসে লা থার্টি মিনিটস বাংকে আপর পি নাং জি লাসে লা আন থার্টি মিনিটস ইং হং দেট সে আজো ব্রাস মারি নাং জি আন চো তাং এড পেনকে লা পেনকে কাই কেটা মেসেন মাউথ ওয়াশ বাংকে এনভেক নাং জি মাউথ ওয়াশ তা কই পছে মেসেন কে এনাং জি মা পুলো টাং তে হিটি কুলাত লংকে জ্বর কে ডক্টর সুপারভিশন পেনলে কুলাত তুম কে জ্বর কালি দে টিটি লাসি ডক্টর আলং পেন এডভাইস এন পন এডলে এনন কপি পদ মাসি নিতুম চিনি নেপিন পেন এংহু কাছা রুক আলাং নাম দাম লগ লো পুলো টাং তে আঝাক এংহু কাছা রুক আলাংকে এসো নাং পা এড দে টিটি আসো বাংকে ইয়েলোবিশ চেপলাং দেট বো লাপেনকে এসো কাসেরেম হাই সামি দোকক টিটি লাসি কপি সি লা কে এপ্রুভ টাং মা হেডি লাসি মাউথ ওয়াশ ইটা মি এন্ডুন বেয়ার নাং জি লাসি লিটুম এসো কাচিং থি বাতাহিনি লাপেনকে লা ইংহো কাচাহারুক আলাং লা মেসেন আবাং এন্ডুন লো পুলো টাং তে লা প্লাক পেন ক্যালকুলাস আবাংকে নিলিতুম জকপন পোলা সো কে সো লাপেনকে লা ইলা তুম বো মেডিকেল টার্ম পেন কে আল্ট্রাসোনিক স্কেলিং সি পুপু হে লা এসো কাছে সাফা ফানকে লা প্লাক পেন ক্যালকুলাস বাংকে আর লং মতে আসু হাই আফি কে রোতাং চে থেকলং ও পুসিতা মে এসো চিংথিলো তে কাক পুপু মাথা নাংনি নাংলি জং হেলে এসো চিংথিস তামে লাসো হরমু বাংকে কাক কে নাংলি তুম ডক্টর আলং দামসি স্কেলিং বাংকে চিকুরি নাং জি লাসো ট্রিটমেন্ট বাংকে লা পেন গেলা স্কেলিং বাংকে সিক্স মান্থস পেন এফংকে কাইকেটা ক্লেম বেগ নাং জি আচিক্লোজন বাং তা ক্লেম নাং নে চিক্লোজন ট্রক পেন এফং বাংকে কাইকেটা ক্লেম

লাকি আকাশবাণী টিভু কেনাংসুর কে পাচিনি এলামজের আর জু একথা রুহিং আমি কে পন ই আরিয়ালং মেথর উর ঠেকলং বলতে কাপাম এফ জি ফান ল্যাং চোর ইগ্রি আপ্রাং সি কে মেন আ সুইস লে ইংকের ইগনন ল্যাং কে চোর কে নাংলিয়া কিসু ফু ইগ দে জি নাংলি রিজং সি ল্যাং চামবক বলতে ইলেকট্রিক আ সুইস অট ইগ দেড্রি নাংলিয়া কিসু ফু দে জি রিহিং আমি কাপাচে লেংজিয়া ফানপুরা কে ডাক্তাং আরি পুথত ইংথুন থুইগ্রি লাপসন থাক থাকসি আকে হেনুতাং আ সুইস লাপেন কে ফুকতাং আ প্লাক হে হুই চিপারি দেং দেট নাংজি রিহিং আমি কে পন ইয়ানু যোগ আলং রিহিং আরি জাংলেন থেকলং পুলতে অট এগ্রি লাপেন বাং কাপ্রেক পান্থা কাপা অট এদেট জিয়া ফান পিন খাদ্দু নাংজি রিহিং আমি দামজুই পুলতে মে কেপাবং থুজিয়া ফান পুরা ট্রান্সফর্মার ফিউজ আরি কেলা থুজিয়া ফান ক্লেম ইগদ্রি এলপিজি মতে চতুন চুদাঙা গ্যাস আরো না তেং পেন চেথর নংজি কোনার নে কে ওয়াক পেন গ্যাস কে তেত আংনি মিং নিম লং পুলোতে রেগুলেটর আর সুইস ইংকির সেরাক পেন হেম আং হাপ পিলা পেন ইং হাপসু ইং পুয়ের নংজি চতুন চুদাং আ গ্যাস আলং থু আ সুইস লাপেন রেগুলেটর আ সুইস তা চতুন চুদাং টাং দেন আফি ইংকির পামি নাংজি এলপিজি আ সিলিন্ডার পেন আলং থু আলং আন গ্যাস কাপা চেলেংজি আ ফান মেসেন আর আবার আ পাইপ সি চেপারি দেং নাংজি এলপিজি কে কায় আহুদ গ্যাস কে কায় আ লাইটার সি এ নাংজি মেকোচেট আ সোপেন কে কায় কে দে নাংজি এলপিজি আলং থু লাপেন গ্যাস আ সিলিন্ডার

লেডি গাগা লাপেন ব্রুনো মার্স নপেন কিলুন আর জুয়েক লং দাঁলো আদন্থু এডেলি পেন কিলুন আর জুয়েক সিনা আলো নাম থেকে ইজি অন মি।

ইংলিশ আলুন কে রোডকে পারজু জামে গং কিং লং পেন কে জুৎসি কার্লি রেজেপশন পেন কিলুন আর জুক সিনং আলুন আলম থেলকে আই রিয়েলি লাইক ইউ।

0: pathu nangar chu thui iklang
1: em
0: pamu het kapre ka school tum pe nang li school ka che prek jek ne li nang thek dun long kapre ka tum along ke pinding sum pod do ta hai lo ave ta hai lo ta mi private school along pulote ki thek dun long le se ke ong ta mi nang le bang ke la pinding sum pod bang paklang ik de lo la pen an par kapre ka school tum pe nang li school a ka che prek jek ko pine a ka prek do iklang ma
1: কচ প্রেক জেগাবং আ দং থেপি মাংনি লিচি নে সিতামে নেলি নন হারা দং নেলি তুম আদুং আরাই কাচার জুলং আতেং পলো তাংতে লাসো নন এলি তুম নিংকানে সেক সেক পেন পাবতাহিনি রং আজে কচ পতে দুদু মতে ইউথ ফেস্টিভেল পুদুদু মাহালাসো আ ইউথ ফেস্টিভেল অলং মানে নেলি সি গচুপু যে নেলি তুম হাই স্কুল পেনটা লাসো আ ইউনিট বং নং বিদন তে কসন পমাসেলা কমিটি তো মানিং আরং ইগোল ও পলোতে আ ইউনিট নং বাদ ল পট ইসি বংকে লা বংকে কেমিশন আলাম ল আকো নিলি মা থাং মা থা মা তা আ পিন্ডিং সুম পচিং থাং চতে চকচে পুসি ফেস্টিভ্যাল নিলি তুম চে পতে দুন ল আপেন কাছে পতে দুন চেং হানিং খান কে আ ক্লাস কাং টুই নাই ল ক্লাস সিক্স সেভেন আও সমার হাইল আমার ক্লাস সিক্স সেভেন পুতে কোয়ান সি থে আমার বিষয় ল ইহালা কাছে পতে দুন হুদ আমার নিলি তুম লাকে চেং সিগে পতে দুন ইংকান বংকে সেকেন্ড বেস্ট টিম লং ইক দুন আমার লা সো সেকেন্ড বেস্ট টিম লং ই দুন পেন লা কমিটি তোমার মাছি মানে পাচে থ্যাং দুধ পনতে মা যে পিনিং ফাস্ট নাকা পতে দুন পেন তা সন মাছি কাপড়ে কাপড়ে গা স্কুল তুমটা চেথান বা হাদাক তে বক্তেরায় আরার তুমটা চেথান ল যে স্কুল পেন লাসো কাছে পতে দুন বংকে ফাস্ট লোতে মতে কেপ্রেক জেগলো লাইল লাসি নিলি কাছে থেক লং লাপেন হিনি কাছে প্রেক পুনিলি খার জু লং বাংকে লঙ্কা প্রেগা স্কুল লং পেন্ডেং সম্পদ কি পি বাং পিপি বাং
0: বেলা
1: লঙ্কা প্রেগা প্রাইভেট স্কুল তুম পি পেলাং গভর্নমেন্ট তোমার ফ্রাং পিলো তেমা আছে তাহলে তুম তাকো ইং তন থুই কক আলো সো সো মার তুম ফান পনয় পিন সো সো মার তুম ফান পনয় আমার সি নিলি কাছে থেক লং খেলা এসন সনি লাপেন ইসি বাং হালা আলো সো সো মার তুম ফান বাংকে স্কুল আই স্পোর্টস আহুট পতামে কিফির কে থাক আকো কিফির থাকল বাহালা স্যাং খাং রাবাসন আলো সো সো মারতুম দে পিন সো সো মারতুম তা লাসো লং বাং কাছে পাতে বিপন কল আসে নিলি নিলি ফেসবুক আলং চিপিল আমাকো সনসি লাহাই কম্পিটিশন কি বিল যে স্যাং খাং রাবকে লাগে লা নিকান সুরিহিনী রা খ্রে সির কেব লোনে খ্রে নার কেব সেটা লকডাউন ফ্রাং ইগলো নিলি কি বি কুপিনে লাদাখ নানে নিলি লেদামতে দেডলো মেমে সিতামে নিলি কামা থা বাংকে স্কুল হেম লো পচারলি থানা রে চট পলো দাংতে মনি তোমা কাই কে মো লো চারলি তাং দেন মাসা করি লং ফেজি বুদা পুথেক থে লাপেন পুদাম লো নাং লহাই ও সমার তো মো আর নিসি কে আমি থাং হেম আনু তিন চুবো চে রাবি লাসো চুবো চে রে বহুত আন বাংকে হালো সুত কে আমি কাং থাং বসে ইলি তোমে কি পুপু মতে নন সন পুদাম লো নাং সাং খাং রাপ্তা বিহে খুঁত পেনসি থানে হান আন কি তুন পুনয় বা হ্যাঁ ওসো আবং কাছে লানালে পুনয় লাগে বিহে খুঁত পেনসি গাছি কাম পুলোতে মানতুনি মানতুনা কে স্কুল লং থান মেমা কোসে নিলি গা মাথা দাম
0: নাং চুরো ইগলো নাংলি ফান কি প্রেক জেক আসন নাংলি লো চালি আহেম লং নাংলি কাপা ক্লাং লাগে এই কার্বিয়াং বং সেটা মি প্রেক জেক আসন সিনেলি তুম নাংলি থেক লং লাসে নাংলি ফান আং চুরো পিক ল লাসন
1: ই
0: কি প্রেক জেক আসন কাপা ক্লাং থেক আপন তাংতে এ পামু হে নাংলি লাগে প্রেক জেক আলাম থান ইগলো তেমা লাসন কি প্রেক জেক কাপে ক্লাং আজক কপিনে মানে আসং আতুম তাং হো মানে এন জি ও আতুম লাগে প্রেক জেক নাংকে থেক লং পেন নাংলি লং নাংকা হুম রি পেন কপিলো নে সাই নাংকে দেং লাপুসন কে ক্লেম দো ইকমা
1: ও চরো এক পিগল লবং সো আলাম আকো নিলি ফান খার জু পেন ই নাং আছে থান থু লং বা নিং সা রং থু উই গোল মানে চুনিং ইসি নিং কান সুরি হিনি রা ইনকয় রাগে থম নিং কান লাসো ফ্রাং নিলি লং ইসি আইন জি ও তুম ব্যাং মানে লা নর্থ ইস্ট বাংকে লা তুম চে থাং ইক পিগল কসম ইয়ং গ্রিন হাব আমার সে লাতুম পেন বাংলো ফার্স্ট গ্রিন হাব লাতুম পেন বাংলো ভ্যাং ল মাহাল সুদ বাংকে ভ্যাং দেট পেন সিতামে এনে স্কুল হেম সে নাংলাং ফ্রুই ফ্রুই ল নিলি ফানাং সে পাছি নি ল বঠে নিলি লা আলুহি তুমকে ভ্যাং নিলি স্কুল লং নাংকা হুমরি পেনকে ভ্যাং পোলো তাংতে নিলি নিং আরং ইগো আথে নিলি আইডিয়া আলং দেট পু বাংকালি বাং আইডিয়া তা নিলি কে লং দুন পেন নিং সামিগো আমার সি হালো তুমা ভ্যাং নিং কান সুরুহিনি রা ইনকয় রাখে থম 2023 নিকান বাংকে নিলি ফান কল নাং লাইল ফোন নাং লাইল মানসি নাং পুলো ও নাংলি নিলি তোমা আলং সন আ

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচেপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী ডিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী ডিফুয়া লং
2: লাগে আকাশবাণী ডিফু আদন্ধু কার্বিলুন বানালুন কেরত কেপার জুজামেং ডেংলং পেন কেচিংসি মঙ্গল সিং রোপেন আসনসন কার্বিলুন বানালুন আর জুসিনা বাংসু জামেং ডেংলং পেন কেচিংসি আলুন আলাম থেলকে

লাকে আকাশবাণী দীপু কার্বেলুন মানালুন কেরত কে পার জুজা মিয়াং ডেংলো পেনা দন্ধু অলুজারা মেলাকে আসেংকান নাংচেলো তো ডাংটে আর জুক্সেনাং লাবাং সলুন

ননে নালেতুম স্যামসং ইং দিপেন কিলুন আর জুই লংটানলু কার্বেলুন বানালুন কেরোট কে পারজু জামেঘাং কেলাপনসি কাংটনিংলো লাকে আকাশবাণী দীপু জামে কেবাং মমলাকে এফ এম বেন পেন ভারো সিরা তকবর জের কে মেঘা হার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ ইনস্টামে নালেতুম আকাশবাণী দীপু জামে আর জুই লংচি নন স্টুডিও ঘুরে পর পরপাই কে ব্যাংটাল পাশে ট্রান্সমিশন আলো অঙ্কে দোয়ানো যায় মেসিতামে কেরট কে পারজু গেলা পানসি কাংট নেগলো পিনি কন্ট্রোল রুম আলো আর পুকে নেগে বাং ফুলাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বীরেন তিমুং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট রতন তেরাং লাভেন বাং ফু বাং ফি কেথন কে বানা সাই গেলে বাং সনশিরাম তিসু পুতপেন এবার ধাপ পরপাই ফোর মিনিট ভোকে বা পড়ে চিতং এগলো নাং রেডিও কার্যু কেডো নারার ফানেলি বিশ্বজি রোফার কার্ডম নাম্বার জিরিগল তাংতে নীল দেখ ধরিগল দমে থাকমে কার্ডম জয় হিন্দ।